লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফায় ফরা মিনিট ফকেব্রা ভ আপর চকসি রেডিও নাঙ্কার জিদুন কেদ আনারা আফান নীলি সাংপি হুনমন রংহাংপি কারডম নাংপা জিরসি পিনিকে চেংসে

লাকে আকাশবাণী দীপু পিনি কপি পেয়া যাই মেক্সে কেরটকে পারজু জিমা লবাং সপুথা চেথান মেক্সিনা পরফাই থ্রকরা মিনিট ফ দিল্লি পেন কাপাচেটা ইংলিশ আলাম পেন বেরতা আর জুলং একজি পরফাই থ্রকরা মিনিট ক্যাব কাংডু কার্ডমালুন আর জুলং একজি পরফাই থ্রকরা মিনিট থম ক্যাবরা ফ নীলি কাচিনি আলাম থে নাংলিটুম আর জুলং একজি পরফাই থ্রকরা মিনিট থম ক্যাবরা সের ক্যাব পিনিয়া সারলাম থে আর জুলং ইকজে পরফাই থ্রকরা মিনিট ফ্লিকে কার্বিলুন বারিমালুন আর জুলং ইকজে লাপেন আলাম থে পরফাই থ্রকসি দিল্লি পেন কাপাচেটা হিন্দি আলাম পেন বেরতা আর জুলং ইকজে পরফাই থ্রকসি রা মিনিট ফ দিল্লি পেনে থট কাপাচেটা ইংলিশ আলাম পেন বেরতা আর জুলং ইকজে পরফাই থ্রকসি রা মিনিট ক্যাব জুটাং হারচি নাংলিতুম আর জুলং ইকজি চিহুটিপুত মঙ্গল সিং কাঠার লাপেন হুটব্যাং স্যামসন ইংটি আতুমাংবং চিহুটিপুত আর জুলং ইকজে পরফাই থ্রকসি রামিনিট ফ্লি ক্যাব লুন চেটো আর জুলং ইকজি পরফাই নেয়ার ক্যাব দিল্লি পেন কাপা চেটা সমাচার প্রভাত মাতে

হিন্দি এলাম পেন বেড়তা আর জুলং একজে পরফাই নের কেবরা মিনিট ক্রিপ দিল্লি পেন লেথ কাপা চেটা ইংলিশ এলাম পেন বেড়তা আর জুলং একজে পরফাই নের কেবরা মিনিট থম কেব কার্বি লিরমিয়ালো নাংলি তোমার জুলং একজি লাপেন আলামথে পরফাই সির কেব গুয়াহাটি পেন কাপা চেটা পুয়ার আঞ্চলিক বাতরি মাতে আসামি সালাম পেনাংলিতুম বেড়তা আর জুলং একজি পরফাই সির কেবরা মিনিট ক্রেফ হিন্দি লামার জানালুন নাংলিতুম আর জুলং একজি পরফাই সির কেবরা মিনিট ফ্লি কেবরা ফ ইংলিশ আলুন জির আর জুলং একজি পরফাই কেবরা মিনিট ক্রেফ লাম জির আর জুলং একজি পরফাই কেবরা মিনিট থম কেব আসামিজ লামার জানালুন আর জুলং একজি পরফাই ক্রেসি নিংলো আলামথে আর জুলং একজি আদুন্থু সোয়ারলো আসে আং টংআং দে আলং পেন চিহু চিপুন আর জুলং একজি পরফাই ক্রেসিরা মিনিট থম কেব মুম্বাই পেন কাপাচেটা বিবিধ ভারতীয় জাইমেক আর জুলং একজি পরফাই হিনি দিল্লি পেন কাপাচেটা ইংলিশ আলাম পেন বেড়তা আর জুলং একজি পরফাই হিনিরা মিনিট ক্রেফ দিল্লি পেনলে থট কাপাচেটা দোপাহের সামাচার মাতে হিন্দি এলাম পেনাংলিত বীরতা আর জুলং একজি পরফাই হিনিরা মিনিট থম কেব মুম্বাই পেন কাপাচেটা বিবিধ ভারতীয় জাইমেক আর জুলং একজি পরফাই কে থমরা মিনিট ফ্লি কেবরা ফ গুয়াহাটি পেন কাপাচেটা কার্বিয়া জাইমেক আর জুলং একজি পরফাই ফ্লিরা মিনিট থম কেব ডিমাসা লুনবারেমালুন আর জুলং একজি পরফাই ফ্লিরা মিনিট ফ্লি কেবরা ফ বড়ো লুনবারেমালুন আর জুলং একজি পরফাই ফ রংরূপ আজাইমেক আং দেং আলং পেন চিহু চিপুত নাংলিতুম আর জুলং একজি পরফাই ফরা মিনিট থম কেব পিনি আসারলামথে আর জুলং একজি পিনি কপি পিয়া যাইমেক সি কেরট কে পার জুজিমা ফুটাকে লাপো আনলে জেঠানিক চলনা নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট ফ আপর চকাই কাইল লসিনাং লিটুম দিল্লি পেন কাপাচেটা ইংলিশ আলাম পেন বীরতা আর জুলং একপ

লাপান পর্ণাংলিত লি এম ক্রাম খান চিন কেলোন আলুন আর্যুয়েক লং টাংল আদন্থ আলুন আর্যুয়েক সেনাং জিতেন দেরা কিলোন আলুন আলুন আলাম থে স্নিং আর রেচু

লা পানা পর্ণালিতম লঙ্কামার কিলিং কিলু নালুন হেম্ফু সৎগুরু পালন আর্যিক লং টাংল নাংলিটুম কার্জু লং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান কাংদু কার্ডম আলু নাং ডেং আলং প্যান আদুন্ঠু আলুন আর্যিক ঠুসে নাং রিবিকা ইং হিপি লাপেন আর রিয়াসাং হুম কিলু নালুন আলু নালাম থে ও নে আর নাম নাংকামলে থেকলং আন পালুন আর্যু ইক সেনাং লাবাংস আলুন।

lapa na por nang litum joyram phangcho alam the nang litum arjui long tanglo lake akashwani dipu nang litum jaime karji long bom lake akashwani dipu station along pen jaime kewang lake fm ban along pen megahertz pharoi sirata bora sirke lape news on air mobile apps along pen tanang litum jaime arjui long ji এসন কেনং সট কাপাচিনি আলাম আর জুইথা আকাশবাণী ডিপু আজাই মেকার জুদুন জি আফান আর নিবাং তা আদা পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর নিকাং সাম পরফাই ফেন পরফাই ট্রকরা মিনিট হম ক্যাপ আন আকাশবাণী ডিপু আজাই মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনটা নাংলিটুম আর জুলং ইকজি লাপেন আকাশবাণী ডিপু আজাই মেকে দোয়ান কার্যুদুন জি আফান আদা পরফাই ফরা মিনিট ফ ক্যাব আপর পেন আজও পরফাই ক্যাব আন এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাব লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস আলং পেনটা নাংলিটুম আর জুলং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনটা নাংলিটুম আকাশবাণী ডিপু আলং হুমরি দাম ইকটামে কেনং সট কাপাচিনি আলাম জিরকে লাপানিক চটল নাংলিটুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিপু স্টেশন আলং প্যান পিনিয়া সারলাম থে আরজু ইকথা পিনিয়া সারলাম থে আরংলে থরডাকতে আঠেটা থরডাক মাতে আরং আটেংসি আঠেটাকে মান লাম থে কেমান আর রং কে থরদাক আথেং পিকে আথে তা থরদাক লাপুসন তাদু হানসে রং লাপেন প্রানসো আর রং কে আথে লাপেন আর রং থরদাক মুনির তুমতা আপি আপোলে হে নোটে আসমারতা লাপুসন লাপেন বাংসো আলাম থে পেন কে কাহে নো আফানসে কিপুদাম কে অং লাসি সার পালাম থে ল আর রংলে থরডাকতে আঠেটা থরডাক মাতে আর রং আটেংসি আঠেটা কেমান পিনিয়া সারলাম থেকে লাপান ইকবেল নাংলিটুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিপু স্টেশন আলং প্যান জয়মে কে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস আলং পেন টানাং লিটুম জয়মেক আরজুই লং জি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট ফ্লিক ক্যাব আপর প্লেং টাংল লাসি নন আদুন থু লুনবারি মাংডেং আলং পেন কেচেং সি আলুন আরজুই সেনাং হানরিবং আলুন হানরিবং আলুন কার্বিয়া খেয় আলং হাকোকে ননাসনরা কাপ্রেগা ডিমালং উবে উদন আহুতা কাচিংকি কাচেথানজি আদিমাবে লাসে রিসো এজাং আতুমাংবং কাচিংকি কাচেতং আদিম ইংলং রিট কেনং আহুত কালিতে আরং আজে আহুত চেতং সে উবে চিংকি চট লাপেনান পার্তা কেটকে লাঙ্কাভিদের আজক সে হাকোকে রিসোমারতা ওকরজাং আতুমাফান আনিং ডক পুসিতামে লুন পেনসে চেপাতারজি লাপেন চোপাচাজি আহুদ ইসি হানরি বংপু ইনোরানিম সোপি আর জে মে পিগল আলাং লিগে লোহানসে কাচুজর লাপেন ফিরথা কেথাক থেকু লাসি লুন

কর্পি হান্দ্রিবং যুদুন্নালাম রং নেসি পেংকে ক্রং সি পেং লেক পাইকম।

লাপানা পর্ণাং লিতুম জর্সিং বে কিলুন হানরিক বঙালুন আর জুইক লং টাংল লুনবারি মাং ডেঙ লং প্যান আদুন থুয়ালুন আর জুইক সেনাং সিনট রং ফার কিলুন রুকাসেন রং কিমালুন আলামথে রুকাসেন রং কিমালুন লাবাংস পিয়ার থে আলং কার্বি আতুম কাচিনি লাপেন ফোর কিমো আটেং পুলোতে এথাক সংসার ইচু কার্বি আতুম আফান থিপ থেং মাতে সরজন দে রাফি পিয়ার থে থাক কসন সি কেডো নাংজিমা থাং নাতা চিনিনে কেডো কেথাক লাপেন কাটিকি কাংহয় কসন নাংজিমা হালাতা চিনিনে রং রূপ লাপেন হামফাং কাবে দেরা জক সে কাচুক্লেম চদাম আমুতা থাংনাত আরনাবে পিন লাসি কার্বি আতুমতা লাবাংস অপের থে থা দুদুন পামি সে নাং জি পুসি ইরু রুকা সে না কায়াহুত রং কিকিম কপুস নাং জিমা আলাং লিসি রং কিকিম পাংচেংল লাসি নন্পুতা রং কিকিম মাতে রং কে সেং আরন আজুতাং আনকে রুকা সে নিকে থান আরন আতেং সে ক্রয় বম লাপেন ক্লেম পন বমল লাসিনন সিনর রং ফার কিলুন রুকাসেন রং কিমালুন আর জুইকথা

0: Bench. Five newly appointed Supreme Court judges will take oath today. Chief Justice of India Suryakant will administer the oath of office to the judges. President Draupadi Murmu, after consultation with the Chief Justice of India, has appointed five new judges to the Supreme Court. According to a notification issued by the Law Ministry, Chief Justice of Punjab and Haryana High Court, Justice Sheel Nagu, Chief Justice of Bombay High Court, Justice Shri Chandrasekhar, Chief Justice of Madhya Pradesh High Court, Justice Sanjeev Sachdeva, and Chief Justice of Jammu and Kashmir and Ladakh High Court, Justice Arun Balli, have been elevated as Supreme Court judges. Senior advocate Venkita Subramani Mohana has also been appointed as a judge in the Apex Court. BJP National President Nitin Nabin held a meeting with senior party office bearers and workers in New Delhi yesterday. Talking to media, party MP and spokesperson Dr. Sambit Patra shared key details, highlighting discussions on Narendra Modi government's 12 years of service, organizational expansion and future initiatives aimed at broadening the party's outreach across various sections of society. He said that the government is completing 12 years in office and everyone has witnessed how India has progressed under the leadership of Prime Minister Narendra Modi, with advancements taking place across every sector. Uttar Pradesh government has constituted two separate high-level inquiry committees to investigate the collapse of the segmental span of the under-construction bridge over the Betwa River in Hamirpur district. The committees under the district administration and Uttar Pradesh Bridge Corporation have begun a comprehensive investigation into the incident, which took six lives. District Magistrate Hamirpur Abhishek Goyal said that the three-member inquiry committee constituted by the district administration, headed by the additional district magistrate Namami Gange, is conducting a detailed examination of all administrative, technical and procedural aspects related to the incident. In Uttarakhand, UNESCO World Heritage Site Valley of Flowers, located in Chamoli district, has been opened to tourists. The Forest Department has appealed to visitors to cooperate in the conservation of the valley's rich biodiversity and rare plant species. According to the department, Valley of Flowers is currently home to more than 300 species of flowers and several rare varieties of flora. Forest Range Officer Chetna Kandpal said that the valley will remain open to visitors until the 31st of October. In hockey, India registered a commanding 4-1 victory over Korea in their third Pool A match of the Men's Under-18 Asia Cup in Takamigahara, Japan yesterday. Captain Ketan Kushwaha led from the front with a brace, scoring in the 3rd and 36th minutes. Varinder Singh added another goal in the 5th minute, while Shahrukh Ali sealed the win with a powerful strike in the 54th minute. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী ডিপু জয়মেখে বাংলাকে এফ এম ব্যানা লংপেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাপ লাপে নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলংপেন টানা লিটুম জয়মেক আর জুইক লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকসিরা মিনিট ক্যাপ আপর প্লেং টাংল লাসেন আদুন্থু চিহুত চিপুরা জয়মেক আং ডেং আলংপেন জুটাং জুবাত আফুথা আকেহাই মঙ্গল সিং কাঠার লাপেন হুদ বাংফু স্যামসন ইং টিয়া তুমাং বং চিহুত চিপুত আর জুইক সেনা
2: লাকে আকাশবাণী দীপু পিনি নীলিতুম ইনুট কার্বি আখেয়া জুতাং জুবাত আনাথু কেক্লাইম কাছে পাদুক পিক আবাংফু মতাংতে আলাংলি কেদামতাং আনি কানাহুত ট্রক্সি কেপ্রাফলি কার্বিয়াংল অটোনমাস কাউন্সিল ফাউন্ডেশন ডে আহুত আলাংলি সি এম লাইফ এচিভমেন্ট এওয়ার্ড কেলংবাংফু আফান নিলিতুম কাচুফা পন্ড লাসি আলাংলি সনসুরিয়া সাই চিবি কক পেন ওয়াং সি নিলিতুম স্টুডিও মাইক্রোফোন আলং নাইনি তাংল আলাংলি লাকে আখেহাই স্যার মঙ্গল সিং কাঠার ইডিপি চালা কাঠার আরং পেন লাসি স্যার নাংলি ফান নিলিতুম আকাশবাণী দীপু আহিন পেন আপ্রাংসি সুরি সুরি আকারডম নাংপাজিরিগল কারডম
3: কারডম
2: তাংতে স্যার ইলিতুম চেলাং দামলো পুলো তাংতে আউবি আউবি জুতাং জুবাত কেপাচান আফান কাছে পাদুক তুম দোপিক আজহা কাতুমকে আজুক দাম

লাপানা পর্ণা লিতুম ধনসিং তেরন কিলুন পিপট পিনি পালুন আর্জুইক লং তাংল নং লিতুম চাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান কার্বি লিরমি আলুন লাপেন আলামথে আং ডেং আলং প্যান আদুন্থু আলুন আর্জুইক থুসেনাং ফ্রেসিং টিসো লাপেন নিটু টিমুং পিয়াতুম কেলোনিলুন এমেক হিনিনি আসন এমেক হিনিনি আসন পেয়ার্থে আলং মনি রাতুম আনিং কাচিং সাম কাচিং হন দোলো পুলোতে কাইকি তা ক্লেম রাপেট দাম রাপেটসি দো রাপেটসি আনিং কে হ্যাং লাসি লুন প্যান পাংবারলো লা এমেক হিনিলে সেলক রাপেট চা রাপেট আসন লাপেন লা ইডি প্যান ইং টুরলে কে দো রাপেট আসন আর্জু ইকসেনা ফ্রেসিং টিসো লাপেন নিটু টিমুং পি প্যান কেলুন লাবাংসো আলুন

লাপান আপর্ণ লিতুম সোনু নিগম লাপেন হেমা সার দেশাই লাপেন আর ইসাং হতুম কেলোনালুন আর্জুইক লং টাংন আদুন্থুয়ালুন আর্জুইক সেনাং আলতাফ রাজা কেলোনালুন আলুনালামথে তুমসে কিতনা লাবাংস আলুনালাম আর্জান লাকে কোম্পানি আলাম আর্জান লং পেন লাপেন লাবাংস আলুনালামথে কিতক বাংলাকে সান্দিত চাওলা কেতক আলুন আর্জু ইকসেনাং লাবাংস হলুন

লাপানা পর্ণালিতুম লতা মঙ্গেশকর কিলোনালুন ইয়ে প্রেম রোগ পালন আর জি গ্লং তাংল নাংলিতুম হিন্দি লামার জানালুন আং ডেঙ্গে লং পেন আসন আসন আলুন আর জুই গ্লং তাংল হিন্দি লামার জানালুন আং ডেঙ্কে লাপানসে কাং তনিগল নাংলিতুম জাইমেক আর জুলং বমলাকে আকাশবাণী ডিপু স্টেশন আলং পেন জাইমেকে ব্যাংলাকে এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারই সিরাত বরাসের কেম লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস অ্যালং পেন্টা নাংলিতুম জাইমেক আর জুই গ্লং জি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সের ক্যামরা মিনিট ফ্লি ক্যামরা ফ আপর প্লেং টাংল লাসিন আদুন থু ইংলিশ আলুন জেরাং দেং আলং পেন কিচেং সি আলুন আর জুই সেনাং রোড স্টেভার্ড কিলুন আলুন আলুন আলং থে টু নাইট দ্য নাইট পালুন আর জুই সেনাং লাবাংস আলুন

লাপানা পর্ণা লিতুম রয় অর্বিসন কেলনালুন ক্যান্ডিম্যান পালন আর্জুইক লং টাংলো আদুন থলুন আর্জুইক সেনাং পেনলা আব্দুল কেলনালুন আলুনালাম থে রাশ রাশ।

লাপান পর্ণালিত ক্রিস দে বার কেলো নালুন আর জিগলং দাংল দাংলিতুম ইংলিশ আলুন জিরং দেঙালং পেন আসন আসন আলুন আর জিগলং দাংল ইংলিশ আলুন জিরং দেংকে লাপান সে কাং তনেগল নাংলিতুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন জাইমে কে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাটক বরাজির কে লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস আলং পেন টা নাংলিতুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমে আর জি লং জি নুন্থু লাম জি রং দেং আলং পেন বিগ্রি মাতে ফা কাপাং রেং আুথা ডক্টর এলিনা তিরং পি পেন কেথানা লামজির আর জু ইকসেনা

Pini ilitum longhong kapang reng awar sai chethanik sina. Ilitum kado kavita chini longhong kapang reng ke ilitum ajutang along isi ke nang sot. Ilitum ahem along kapang reng amarat ang bong longhong henlo. Apor ki jumpen ale ke long dep nailo. Athema chiklo jon ner kep ba sir kep ang bong. Lean trok ner kep ba lean trok si kep an long un. Te bon sita la an ke long dep ji aparman. Ilitum pini chethan chepare pamesina. Longhong kapang reng along isi hini ke kham ke asai tado aprang si ke a nawar sai pulote te bok terai ke long ke joy lapen ador ki jumpen kiri ke long joy ke nangji scientifically ke seng a an an parta ilitum te bok terai ke long a an ke lapu hello theng the rui phar kong rui dok hen ru hen meteka hor bichu ason ason non malom kachihung naike ejola pu alanga babdu athema labangso ejola long protein content ongdung lasi nanglitum laso alanga bab pangreng ekji pulote manja pu adimalong fodder farm under karbianglong autonomous council a manager along bidi sore nc laso ejola bab joyke pen pangreng un monili kipu scientifically kesenga anawar saipuke ilitumalong ke doke lhai hello theng the sangprot hanjang ajang thu ke sortang ba badamapo ason ason ilitum pajudun me lasi lasua an ke sengpen kosuarta hutsi ko ansi kapacho dunjima lapen chiklojoner keppen lin troxi kep kapalong ji koson ma ilitum chethan sinang a an kapacho ahormu ke senga bidi lapu hello lin pharo isialong ilitum theng the ke koitang ba aprot adukali বনসিটামে আপ্রত পিনচং নাংজি লাকে লিন ফকেব্রা ফ গেহু কালিতে সক আফেক এয়াদু লিন কেপ বা লিং ইংকয়রা ফ নকলাং লিন ফ মেনথুয়াদু লিন নের কেপরা লিন থ মাদা হানজাং বা বাদামাপু লিন ইংকয় মিনারেল মিক্সচার লাকে ইলিনরা হারো গ্রাম জগদু নাংজি লাপেন ইংটি ইলিতুম ফোকেপ আগ্রাম পিডু নাংজি লাপেন ভিটামিন এ বি থ্রি কেদোয়া হরমু গ্রাম ফারোহিনীরা ফোকেপ জগডনিক নাংজি লংহং আনং নামকে ফানপ্লি পেন ফানথমকে আ আনা লংসি দাম জৈপ লাসি ইলিতুম আ আন কিরি লাপেন কাপাচু হেলো কেনাং সত আপ্রাংসি কে লংহং আসমার আফান আর্টাকে চিকলো এজনরা চিটিম পেন চিকলো জনি আন আতুমা ফানকে গ্রাম ফারো ট্রক্সি রা ফোকেপ আর্নিসিয়ালং পিনাংজি লাপেন আনিম সোতুম ফান লাকে চিকলোজনী পেন চিকলোজন থ মাদা কাতুমা ফানকে গ্রাম ফারো ট্রক্সি রা ফোকেপ পেন ইলিন রা আচিতিম আর্নিসিয়াং বং পিনাংজি লাপেন লংহং কেথে আতুমা ফান নিঙ্কা নিশি দোকায় কে

0: কেথানা লামজির আর্জিক লং তাংল লাকে আকাশবাণী ডিপু আদুন্থু ওয়াটার হারভেস্টিং আপুথা রাংসিনা তিমুং কেথানা লামজির আর্জিক সেনা
1: পিনি এলিতুম আর বি আলাং কাপাং পেন রেইন ওয়াটার হারভেস্টিং আবু থাকলে চিথান পন ইলু না এলিতুম কে দোয়া লংরি আলংকে জাসেমেট বারলা আপর সি আর বি কেজাং কাংলুম লাসন পর আহুট এলিতুম আর বি কেজাং আর লাং পেন আফিক এনজি আসন সনা ফান চিসিক পনমে পুদম লনাং এলিতুম কে দো আরং সুপি আলং তামে আর নিবাং পির্থে মুনিদা ফাই নাংকে বাদ আসন থাক থাকসি রং সুপি আরলো মুনিদা ফাই নাং বাদ বমলো লাপুনাথ আর মু নাকি ভাত পেন কেনাংজি আসন তামে নাং বাদ বমল লাসুয়াং বং এলিতুম জো পাদাব কেনাং সদ নাই লাকে লাং হেন চুচি জুঞ্জি আফ্রাং সি তামে এলিতুম লাং আবাংকে কেনাং সদ ছিনাম রং রূপ আলংতা আর বিকেজাং আলাং কিদুদুন পেন কপাং পেন আবার সাই কে এনজি আপুথাক পাচি থাং লোতে মুনি রাতুম লাং কাদুরি পেন কি জগ দুজি আর বি আলাং কে আকি জয় পেন সি কেলং আনাম নাংনি লাসি স্কুল আলং কমিউনিটি আচাতাই আলং হসপিটাল আলং কারদম আহেম আলং সাইকি ক্লেম আহেম মাতে অফিস আলং রিট কে এন আলং আনতা সেলাম লোতে আর বি আলং আবার সাই চু এনমি মুফি লাং কেনাং জি আহুত কে এন জি আফান আর বি কেজাং আলং পাং পেন দুনাং জি আর বি আলং কপাং পেন আক্রং পেন পেনাং আন আলি কেলং পন লাকে আলি লাং কপাং পেন কিজুঞ্জি লাপেন কাপ্রে কেনাংজি আফান্তা এলিতুম আর বি আলাং এনমি লংলি কি কন কাপাজুম আর বি আলাং কিদু পাং পেন দুনলোতে হেমাং তানা লং লাংবুং জুম্পো লাপেন লংলর কিপন আসাং কি লংলি কি কন খাংপো আকলং আলাং কাপাচিপ্লেং আর বি আলাং কিদু দুন পেন লংলি আকলং আলাং পুথত পাচিপ্লেং উঞ্জি লাং কাংহন আর বি আলাং কিদু পাং পেন দুনলোতে মেনা কিজুন লাপেন কাপ্রেক আবার সাই আফান এনলংপো আনপার তা রংসুপি আংকাং মিউনিসিপাল পেন কিপি আলাং কি এন জুম্পো লংলর জুম্পো আর বি আলাং দুদুন এটলোতে দং লাপেন লংলর কিলি আলাং জুম্পো লাসনসি লাং কি থি লাপেন লংলি কাংসির জুম্পো কাপ্রেক আলং তা এনপন মে আর বি কি দুদুন তাং আলাং বারপি কি দো কাতিকি লাপেন পিরি কি চক হেই হুই আফান্তা এনমি লাং আনাম কি থান আর বি কি দুদুন তাং আলাং কে এন আলি কে লাং কি মে কে এন আনাম পাজুম্পো মিনা চেদর প্লুব আর বি আলাং কি দুদুন পেন নিংক্রিং নিংথি আহুত লাং কি দুরে আফান্তা চেপা দরুঞ্জি মিউনিসিপাল আফান আর দি কাপাজুম লাংবুং লংলোর আলাং কি লিতাপ পানা হক হে পিন পেন আর বি আলাং দুদুনলোতে মিউনিসিপাল পেন লাং কিপি কেরন কেপাচিতাং আর দি জুম্পো আকেলে আলি লাং কিমি আর বি কি দুদুনতাং আলাং কে ইংথির জির মিউনিসিপাল পেন কিপি আলাং কে লাং আংকি কেপাচি আফান দোয়াই কাপাং উই দুকক তাহাই লাং কে সানা জাকং কেপাজুম আর বি আলাং দুদুনলোতে কাপ্রে কিপি আফান লাং কে সান কে আপ আজাকং জুম্পো মেনা কাচি পাদর আর বি আলাং কি দুদুন কে মেনা আফান লাং কাইকি কাচি পাদর লাপেন মিউনিসিপাল আফান চতন জপ্লট মির লাপেন হান লাং কি চর মির লাপেন হেম হান বিরি লাং কি চর আফান আর বি আলাং এন মিজি আর বি আলাং কি দুদুন আক্রং আর বি আলাং কি দুদুন লাপেন কেপাং পেন আক্রং মাটি সিস্টেম লাকে নম্বর ওয়ান হেম সার নুং আলং কি দুদুন হেম আসার নুং আলং আর বি আলাং দুদুন পেন টিঙ্কি আলং কে পাং পেন নম্বর টু লংলি আকলং আলং কে টেং লংলি আকলং লাপেন লংলি হুটপ্লাং পেন কে পাং পেন আদিম কাসেলাম আলং কে পাং পেন নম্বর থ্রি হাইব্রিড আক্রং হাইব্রিড লাং কি দু আক্রং লাকে হেম আসাই নুং পেন কি দু লাপেন লংলি আকলং পেন কেপাং পেন লাসনি কেপাং উই পেন কাসেলাম আক্রং আর বি আলাং কে এন জি আসাই নম্বর ওয়ান কাতিকি আর বি কি দুদুনতাং আলাং হিদি লাপেন রিট কাতিকি আলং এন পনমি লাসনসি মিউনিসিপাল পেন নাংকি পি চতন জক প্লট পো লাপেন লাং কে এন জুম্পো নম্বর টু বারপি কেপাদাম আর বি কি দুদুনতাং আলাং বারপি কেপাদাম আফান্তা এনমি লাসনসি হেম আলাং

লাপন আপনার লিটুম সরব মাহান্তা কেলন আলুন বয়জুয়া বোয়ালুন আর্জুইক লং টাল আদুন্থু আলুন আর্জুইক সেনাং রোডর সিঠি আলামার জানা লং পেন পাপন কিলোন আলুন আলুন আলামথে এন্ধারে এন্ধারে।

না পড়া পড়না লিতম জুবিন ঘাট কেলো নালুন জীবনে প্রতি পলে পালন আর জুই লং টাং না লিতুম জাইমে কার্জি লং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান জয়মে কে বাংলাকে এফ এম ব্যান আলং প্যান মেগা হার্স ফারো ইসিরা টক বড়া সুরকে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং প্যান টানাং লিতুম জাইমে আর জুই লং জি আসামিজ লামার জানালুন আং টেং আলং প্যান আদুন থুয়ালুন আর জুই সেনাং পম্পি গগৈ কেলোনালুন আলুনা লামথে মেঘার জলগা পালুন লবাংস আলুনা লামার জান লাকে আহেটুক আলামার জানা লংপেন আর জুইক সেনাং লবাংস আলুন

লাপানা পর্ণা লিটুম পম্পি গগৈ কেলনালুন মেঘার জলঙ্গা পালন আর জিগলং থাংল আসামিস লামার জানালুন আং দেঙালং পেন কি জুৎসে আলুন আর জুক সেনা জুবিনগড় কেলনালুন আলোনালাম থে ওম প্রাহা পত্তই পালন লাবাং সলুন আলামার জান লাকে আগ্নি সাক্ষী আলামার জানালং পেন আর জুক থে সেনাং লাবাং সলুন

0: লাপানা পর্ণা লিতুম জুবিন গাট কেলো নালুন ওম প্রাহা পত্তই পালন আর জুই লং তাংল আসামি ইসলামার জানালুন আং ডেঙা লং প্যান আসন আসন আলুন আর জুই লং তাংল আসামি ইসলামার জানালুন আং ডেংকে লাপো আনসি কাংত নিকল নাং লিতুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফো স্টেশন আলং প্যান জাইমে কে বাংলাকে এফ এম পেন আলং প্যান মেগা হার্স ফারই সিরা টক বড় আসুর কে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং প্যান টা নাং লিতুম আকাশবাণী ডিফো স্টেশন আ জাইমে আর জুই লং জি
1: খলা খলাওক অভ্যাস খলাওক
2: মেশিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি
1: খলাওক খলাওক অভ্যাস খলাওক এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক আৰ বি আই কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক

0: লাকে আকাশবাণী দীপু জয় মেঘে বাংলা কে এফ এম ব্যানা লং প্যান মেগা হার্স ফারুই সিরাটক বরাসের ক্যাপ লাপে নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লং প্যান টানাং লিটুম আকাশবাণী দীপু স্টেশন জয় মেঘ আর জিৎ লংজি ননা ডুন্ঠু নিং আর লোয়ালাম থে ইয়ং ডেং আ লং প্যান জিনা লেক থেপি আনিং আর লোয়ালাম থে আর জিৎ সেনা
1: কার্ডম নিলিমেন সাংপি জিনা লেকথেপি নীলি কে ব্যাং লাগে আর নাম লংপি মাতে দেওপানি কনস্টিটুয়েন্সি লংপেন নীলি কে দুদিম বর্ণির যা লং মিলি আসতে রং আরং লাপেন নীলি তেরং হেমসি কেলি লাসি নীলি বরেং আবার সায়াবে থেপন সিতামে নীলি কেচেং আকো হুদ নীলি থাং না তাবে তেপন সিতামে ইসি নীলি ফান নীলি কায়া লং নাম কেরাব কেথে দু নীলি ননপু আন কেরেং কুসন পেনসি নীলি কেরেং ইমালাসো আলাম থে নেলি চিথানজি নিংহ্যাং লাসন ল নেলি নন মার নেলি বরেং আবার সায়াবে বংশামে নেলি সাইকা চুতি কি পেনসি নিলি কেচে পারেং সাইকা চুতি কি ভোলতে নেলি মেয়ারসা এত আহেনসি নিলি কাছুকলে মেয়ারসা এত লাগে এলি তো মালাম থে পেন ভাঙকে মেয়ারসা এত পুলো সা ভাঙা খে পেন পুলো তে সা সা বাগান লাসন লি নিলি মেয়ারসা এত আসায় সে চুতি কি লাচো আর বউ সে নিলি ইলং ব্যাং ফ্যাক্টরি লং নিলি চুলো দু নিকল লাংস আর বউ লপুকা দো কাবি তুমলং ব্যাং আকাপ্লেক লং সামে নিলি চুপাং রুম নিলি মিনা সামে বাগান দো লাংসো পেন্সি নিলি কায় লং নিলি চুপারেং কেচেং আকু কে নিলি আসাপ পেন্সি চুপাং চেং নিলি কে চুপাং চেং সামে লসন ল নিলি কেচুপার যাবি ফান্তাবি সামে নিলি ফান আকিরাপ কেথে দুং কেচেং সি বাংকে বেং আসর ল লাসু পেন আফি কে ফ্যাক্টরি মালিক তুম সামে নিলি ফানা রাবি গল লাসু পেনসি পাংচেং বম কেচেং সি হুটকে নিলি লবং সো আসার বো ফ্যাক্টরি লং আন কে পালি জি ফানস তামে নিলি আসা ও কাশিক স্যাক দো মাসি গাড়ি সি চো এন লব পিক আপ হুম লুন বেন সে নিলি চো এন লাসে তামে লবং সো পিক আপ লুন কে চো এন তামে নিলি কেচেং হুট সি বাংকে কাশিক স্যাক থেক টিক তেবং সামে লবং সো সার বো আমির সা এদার বো চুথন নাম বোম পেনসি নেলি এসি ইএম আই সামে চি পিক লং ল লাপেনকে পুথত নিকান এসি আফি আকো নিলি আর বো নাম বাচ্চে লো আকো নিলি গাড়ি হুম এন থুইগল দাসো পেন আকো নিকান হিনি আফি নিলি আকো গাড়ি দর দে আকো হুম এন থুলো নন আন ব্যাংকে নিলি আহ কলাম চে থানিক জি নিলি পিক আপ গাড়ি নিলি নন আন ব্যাংকে হুম প্লি আনলে ইক এলো লবংসো মিরসা এট পানসি লবংসো মিরসা এট আসাই কাছু টিকি পেন নিলি লং গেকলে মেদাম তুম সামে কাইকে তা বাং ফারো মুনি দো আলাং লিতুম কচং দাত আবার সাই নিলি লং পেন সামে লং ইকলো আলাং লিতুম লবাং ফারো অং বংসি কমান নে কে ভি ল কমান নে কে বাপ কে তাক কমান নে কে আরবো কাং পয় কমান নে কে দোবাই কে আপ ফার্টিলাইজার সন্দ আন সামে হর কি পি লাই হু লবাং ফারো অং বংসি নিলি থাকলো লসো পেনাং বং লবাং ফারো বাংকে নিলি মেনা মির্সা এট বাগান আলেবার ইগল লসো পেন আকো আকাপ্রেক রং আজু আরবো কিছু কালেকশন লং সামে বাং ফারো থম আন আফাই দইগল লসন পেনসি নিলি কায় নিলি কাছি পারেং ইগল লাহেনলো নিলি কায় আলামু নিলি নাংলে তুমান কাছে থান কাং তুং আলাম নিলি নাংলে তুমান সে থান লং ল কোরবাং থুপা জিগল কার্ড অং
0: লাপন আপর্ণাং লিতুম নিং আর লো আলাম থে আং দেং আলং পেন জিনা লেক থেপি আনিং আর লো আলাম থে আর জুই লং তাং ল লাকে আকাশবাণী দীপু আরুন থু সো আর লো আসে আং টং আং দেং আলং পেন চিহু চিপুর আর জুই সেনাং টেকিং আপ কুকিং স্কিল এস এ প্রফেশন মাতে কিটুন কেদাং কেথেক তা ইসি একাই আলং কেরেং ইয়াতোবার আফান মেসেন আফুথা জর্ডেন তারু পি লাপেন হুট বাংফি রূপজিলি ইংটি পিয়া তুমাং বং চেহুট চিপুট আর জুইক সেনা
2: কার্ডম কাদুকাবে রেডিও কার জোয়ারাটা ফান্তামে নীলিহীন পেন সুরি সুরিয়া কার্ডম বাজি রিগল পিনি নীলি তুমলাডাক চেহু চিপুট যায় মেগালং কাছো ফাপন আলাংলিয়ামেন সামি জর্লিন তারোপি আলাংলি ইনুট সোয়ার লোয়াং বং পেন কিতুন কেডাং কেথেক নাই আবাং ফিল লাপেনতে আলাংলি সিতামে ভারত আং

লাকে আকাশবাণী গুহাটি মহাবহু বীরটার রেখা বীরটা পড়ে বাংলি মদন সিংফার চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি পেনাং আন সেন্ট্রেল মিনিষ্টার আফান চিটং পঞ্চি আসন আসন লামা পুথাক চিংকি চিংওয়াই পনল হাওয়ার আলো চোকাম কেপাচিংথুর ইনফ্রাস্ট্রাকচার স্পোর্ট অক্রান জাকং কেপাচিংথুর আফান মাথাশি এলাংলি সেন্ট্রেল মিনিষ্টার আটং ফান চিটং পঞ্চি লাহায় পুথাক চিংকি চিংওয়াই পনল চিফ মিনিষ্টার ডক্টর শর্মা পাতুমি ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণ আফান দিল্লি কি মিয়ালং চিটং সি হাওয়ার কেপাচিংথুর আফান থান পাচিনি পনল সোশিয়াল মিডিয়া পেন চিফ মিনিষ্টার আকে হাই কিনিং জি কে কেবাং জিয়া পড়া হুটা লাংলি ভাইস প্রেসিডেন্ট আফান চিটং পঞ্চি আলাংলি পেন বিদি সরে লাপেন্টে আকেরা ভাঙপো আলাংলি সেন্ট্রেল মিনিষ্টার পিউষ গোয়েল আফানটা পাতুমি চিটং পনল আকে হাই চিফ মিনিষ্টার সেন্ট্রেল মিনিষ্টার মনসুখ মন্দৈ ভাইয়া জে পি নড্ডা হরদীপ সিং পুরী লাপেন্টে নীতিন গডকরি আফানটা চিটং পনল সেন্ট্রেল ট্রান্সপোর্ট মিনিষ্টার নীতিন গডকরি পেনকে চিটং পনাহুত আসাম আলং কেপারি ডেং প্রজেক্ট আপুথাক চিংকি চিংবাই পনল আকে হাই চিফ মিনিষ্টার সোশিয়াল মিডিয়া লং কেপাকলাং আটেংকে কিচিং কিচিং ওয়াইপনাহুত ব্রহ্মপুত্র আবের টানেল আটোয়ার কিসেমার কাজিরঙা এলিভেটর করিডর ন্যাশনেল হাইওয়ে কেপাংডাং লাপেন কেসেমার আপুথাক চিংকি চিংবাই পনল বাংসমাই লং ফরেন এফেয়ার্স মিনিষ্টার পবিত্র মার্ঘেরিটা আসাম ভবন রেসিডেন্ট কমিশনার কবিতা পদ্মনাভা দা দুদুনল পুনাথু অক্রান মিনিষ্টার জে পি নাড্ডা আফান

0: ξέρω. Πίνει ασφαλάμτε και λαπάνει κι άλλο.
1: Duma ke e oge prana phan henu pu alante duma ahoma long ke tok ilitum ka do ka veta theklong hurlo monta munira tum non puta duma mongbom chobom lapen duma saini pen henot si chobom lang ok pran che pe messenji pulo tangte duma ason an pen che pa helo nai ji duma ke mong ke cho lapen ka henot pen ing phor elang joy ing huar lo e hambia long ta cancer ke su long the duma ke mong ami hi duma ke mong me atuma phan kar ut pen ajoy ne e ok e pran heno idak ji lasi hi thi kulat motor career lo lapen munit kaching lum along duma mong me det nang ji oso ka chopathe asar pi maratuma phan duma pachuche det nang ji lapen mong me det nang ji ke mesen ajir pojir pi atuma phan duma tirwa vedetsi akeme arta ka vedet au somara tuma phan duma pacho lapen pamong long le det nang ji ning ji bek tha ilile duma phan ke chokali bonta duma si e phan e ke cho ilile biri cigarette phan kang sip kali biri cigarette si e phan e kang se duma chuma phan le ili me ka pe chokali bonta duma si e phan me e ka pe cho
0: লাকে আকাশবাণী ঘটি মহাবাহু দনমারলিয়া ডুন্ঠু লুনং ডেং দামিক লোনাং পিনি লুনং ডেং অলং আফ্রান্সি প্রেম তেরাং পেন কি লুনালুন আরজিক লং পো আলুনালাং থেকে লাবাংসো আপের বি আরজিক সেনাং আলাং লিপেন কি লুন লাবাংসো লুন

0: প্যান জন ফ কে লা কে দাম লক কে থান দাম লক
1: ও লা
0: চেক
1: সেন্টার সেন্টার কে দাম পেন কে
0: কে
1: থানাম
0: দাম
1: লক ল ওই
0: জম হেতা ইসি আরং পেন আলং নিলিতুম এফং চেক লুই জন পেন এফং
1: আই আই
0: লাকে দাম প লাকে নিলিতুম কে দাম বাংল
1: আই আই আই
0: লা দাম প থান দাম প লা পেন কে আকো পুথরা চেক লোতা লাসন চেকলেম প লাসন লক এক্লেম সি নিলিতুম আরং পেন আরং
1: আই
0: কে চেকলু জন থম পেন জন ফ্লি পেন লে আসং কে সেংলং আদিম তাদু আলং পেন কে নিংকান ইসি পেন আ ফিসি কে সেংলং আদিম তাদু
1: আই
0: লাসে
1: আই
0: আরং তিন আমুনি তিন সি কে প্রেক
1: কে প্রেক দি হালা মুনি কে প্রেক আসন থাক থাক সি লা কাম কা দগ ওয়েতা কে প্রেক ল তাংতে নি ন নাংলি তুম সেলফ হেল্প গ্রুপ তা সেং তাং ল লাসি আলং তিন আ সেলফ হেল্প গ্রুপ নাংলি তুম হাদা কাম কে ক্লেম তা কে প্রেক দো তা হাই তাংতে ন ন মাত নাংলি তুম লা সেলফ হেল্প গ্রুপ আ তুম ফান কো পি পিয়া সে কে সি নাংলি তুম হাল তুম ফান কি পি লা পেন কো পিয়া পিয়া কাম সি কাপা ক্লেম তো লা বাং সলাম তা থানাম জিমা
0: নিলিতুম আহিন পেন থেকে জিরসং পেন কে নিলিতুম কিপি আসন বাংকে টাঙ্কা মাহা লাহাই বাংকে নিলিতুম কিপি কাপি জিরপন কে আবে সেটা মে নিলিতুম কিপি পন বাংকে ট্রেনিং
1: ও সেকে সেকে
0: লাহাই বাং সি নিলিতুম কিপি পন
1: তাতে কুপি পিয়া ট্রেনিং লগন তে সেকে লগি পি
0: নিলিতুম কিপি পন কে লাপু হেলো ইসিয়া সং লং পুলো টাঙ্কে সং যা দুনাঙ্গি
1: হয় কালা
0: লসি সং যা কে মেসেন যা সং যা কে মান যা আফান লা সপু থাক তা নিলি তুম আ ট্রেনিং পিপন পো
1: আই আই আই
0: লা পেন কে এ টাঙ্কা মাহা কোসন জি কে চুবিরটি চুবির তো নাং জি মা
1: আই আই
0: লা সলাম আ ফু থাক তা নিলি তুম আকো ট্রেনিং ইসি দোলাং
1: ও
0: লা
1: হা
0: হাইটা
1: তুম হান তা পিথু পো আই
0: পিথু পো মেম্বারস লা পেন কে লিডার তুম ফা লা পেন কে এ বেং আরন
1: আই
0: আ তাং দা চিমি নাং জি লা
1: আই
0: তু
1: কালা কালা
0: ই লা সিলা বেং আরন আ তাং লা হাই আলাম তা নিলি তুম ট্রেনিং পিপো
1: আই আই
0: লা পেন কে এ তাংকা মাহা কে চি বিয়ার টি জি পুলো তাংতে
1: আই
0: কে তো কে লাং আরন তা চিনি নাং জি
1: কালাং আহক
0: লাসি
1: পেন
0: লাসো আরন আতাং তা নিলি তুম থান পন
1: আই আই
0: লা পেন কে এ চকলেম চোদাম নাং জি পুই চত থান চত কে চক চে
1: চক চে কালাং
0: লাসি লাসো ফু থাক তা কো পাকলার ডাক পেন থান নাং
1: আই
0: জি
1: আই
0: ইসিয়া ট্রেনিং দু নাং
1: আই
0: জি
1: আই আই
0: কোসন জি সক কে ই কে ক্লেম কে দাম নন লা নন আ পেরঠে কোসন সি
1: আই
0: কে
1: আই
0: ক্লেম পন নাং জি মা
1: আই আই
0: লা পেন কে এ হান কপিয়া হান সি কমেন্ট জুয়া পর কে এ পনাং জি মা
1: আই আই
0: লা
1: আই
0: হায় ফু থাক তা নিলি তুম কে থান পন
1: ও লা পোসন সি সে কে কি পি পন দো
0: লা পেন কে এ কি মু গা পাং রে গা রন
1: আই আই আই আই
0: লা হায় আ তা নিলি তুম কে থান পন লা
1: আই
0: সন
1: আই
0: দো
1: আই
0: লাম চত তা কালি আকো লা সোয়ার লু তু আমি
1: আই
0: থাং
1: আই
0: আ জাক কং গা চি চি মি পন জি আ ফা আ থে মা এ আরেং কে লগ লাম পেন কে উইমেন্স এম্পাওয়ারমেন্ট
1: আই
0: হলো দি
1: আই আই আই
0: লা সোয়ার লাম আ ফু থাক তা নিলি তুম থান পন
1: আই আই
0: লাপেন কে জেন্ডার সেন্সিটাইজেশন পো
1: আই আই
0: পিনসো লাপেন আর
1: আই
0: লসো
1: আই কালাম
0: লাসওয়াং বো আকাচি প্রেক কপিসি
1: কপি পিমা কাচি
0: কপি
1: কে প্রেক
0: পিমা লাপেন কে কোমাচি কাপা প্রেক মা
1: আই
0: লাহাই লাম আপু থাক তা নিলি তুম থান পন
1: থান
0: পো
1: পাচি নি পন ল তাংতে নি নাং লি লাকা দোগ বে কে থান দাম কে কে মে পিগালাম ল তাংতে নন বাং কে নন লাবাং সো সেলফ হেল্প গ্রুপ তুম কাম ক্লেম পন বম ল পুসি নিলি তুম তানিং থেদাম ল লাপেন লাহাই আতুম কে ক্লেম বম পেন নন কো পু আন আন চিং থু টাং লমা মুপেন নাংলি পুলো ফারোই সিরা ফকেপ আফাই কে নন রেং পা মেল কাম ক্লেম বম ল তাংতে লাবাং লা ফারোই সিরা ফকেপ আফাই আ সেলফ হেল্প গ্রুপ আতুম নন কো পু আন চিং থু টাং লমা লাবাং সলাম তা নাংলি কা তো কবে কে লাং দাম পেন থানজিমা এতে থেনি বা
0: চেথানা ইসিয়া বাংকে নিলি পুদাম জি লাঝাক আ সং আতুমা বাংকে পেগে থাক
1: ও পেগে থাক দে
0: পেগে থাক পেন লাতুম আমে থাং আতুম থাক পো পে জর পো লাপেন কে আঝাক আতুমা বাংকে এ বি ও ফাক হাই কাচু পাং রেং পন আকাম তা ক্লেম ল আথা ফ্রাঙে পাং রেং সেটা মে লাতুম কে জর কে লাং আথু আনিং কে হাং আবে সেটা মে নন বাংকে লাহাই তা আনিং কে হাং দুল লাপেন কে হালা চিত্রনালাপু
1: ও চিত্রনলা
0: না
1: ওই আই আই
0: চিত্রনালাপু আর অঙ্কি এ তা লা কইলা মাটি চকি হলা লম কে মেনাং আ গ্রুপ তুম কে আমি থাং আ ফান লা পেন কে সং আ মেন পেন লা সং কি এ তা নিলি তুম থেক লম ল লা পেন না জাহা তুম কে এ পে কে রয়
1: ওই আই আই
0: পেন কে লা উল কি বু
1: ওই আই আই
0: লা পেন কে থেরাং কে থাক আ হেম কে চি কিম পেন আমি
1: ওই
0: থাং আ
1: আই
0: তুম লা পু
1: ওই আই
0: এ কাছে থান পন লা সং কি তা দু
1: ওই আই
0: আসি লাহাই পেন গে নিলি তুম কামা থা দা মে কা চিং থুর মা তা কে প্রেক লো মা
1: ওই আই আই
0: বলা
1: আই
0: না হাই
1: লাকে
0: সি
1: কি মি পিগা লাম লনি তাংতে নি নন এসন লামা জে থানা সেনাং ইসিয়া আ সেলফ হেল্প গ্রুপ সেং দেটা ফি পুলো তাংতে

লাপানপর নংলিত গুয়াহাটি প্যান কাপাচেতা কার্বিয়া জামেক আর জিগলং টাংলং লাকে আকাশবাণী ডিপু নন স্টুডিও করিয়া পর ফাইভ প্লিরা মিনিট থংকে চক এক টাংলং লাসে রেডিও নাকার জুদন কেডো আনারাত ফানিলে লার্টার রং ফারপে আর নি কানসামা কার্ডম না পাজে রেখছে পিনি এডুন থুয়া ট্রান্সমিশন ইংপু পানিগল জয়মেক কেবাং লাকে এফ এম বেনালং প্যান ফারু ইসরা তবরেসরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ প্যান টানালিতুম কেডো আনা চা মেকটা আর্জলং ইকজে আদুন্থু ডিমাসা লুনবারিম আচাই মেকং ডেংলং প্যান আসনসন ডিমাসা লুনবারিম আর্জু ইকসিনাং আপ্রাংসে পারুন বর্মান কিলোন আলুন আর্জু ইকসিনাং আলোন আলাম থে হাই মজাং দি

0: বাংলাকে বিহার পেন্তা হাক হেলো দাক বিহার লং স্টক ডুব গলাম চড়ে নন বাং এ ডাক উডালিয়া নাং লি ল বাংকে মাহগনি পুল লাপেন লা সা দুন বাংকে জলফাই পুল লাপেন কে কার বিতম পুল ডবাই রং হেল বাংকে সিলিকা রং ডুল লাপেন ইসি বাংকে কার বিতুমকে থেমুকি পুল অসমিয়া তুম বাংকে মণিপুরি সিম পুল হ্যাঁ লাহা হে খেতি সে নিলি নার্সারি চকলাম পন বম হ্যাঁ থাং জুং জুংটা সেহায় নার্সারি চকলাম পুঠাক তামে মানে লংলে থেমু চট চট আতুম পিনে কে লাহাই তুমকে রংসুরি সি রংসুরি হিনি রংসুরি ফল আসন সন সে বাংকে নাকি হ্যাং মতি না ডাক পেন সে সাপসু আবার সাইকে লং পন আসন সে থেক লং না
1: তান তে নাং লিকার চে পোনা থেং পিয়া ক্লেম মা তুমকে বতর তেং বেন তং কার চে দুন মা মাতে কায় মাতা আর চে বেয়ার মে মা
0: বতর তেং পেন সে আর চে পোলকে আকু মিসিন নং সে দুপল দেলা কি লাঙ্গা আব মিসিন দুপলতে ঝাঁকা ঠেং পিবেনকে আপর পেতে এমে ঝাঁকা ঠেং পিবেনকে আপর পে নেই আথেলা থেমু কে পোবেনকে জাং ফং আসন হে আচিলি বিনোল তুমি ক্রেং ডাং লোতে ই নোল তুমি লামুলা কিক্রি পর ক্রিং হুরা কিক্রি মার্চ এপ্রিল চিক্ল হুর আমু এনসে হলাম মণিপুরি সিম বাংে লাপেন সিলিকা বাংে হাসুর বাংসে আমু এজি আমু হেকসে লাপেন সিলিকা বাংকে পুজুং জুংকে আমুরা পোমার ইলুৎকে লাতুম বাংকে আর রং বাং বে লাতুমকে লাতুম বাংকে লং নিমসে বুস্তার থাপসে বুস্তা পেন পাথুসে আহু হেক এটসে তে দন্থুসে লাতুম বাংকে মার্ডার বেট পু বনায় নাং লং লাতুম ফানকে মার্ডার বেট পু মানে লাসন লংলে বই পহে ইংরুফিনি রাইচাক চাক আন আবেট বই পন প লাস ডিম লংসে লাতুম ফান বাংকে আলেন আলেন আলেন এ পন প লাস আলেন এ ডেট পেনসে লাতুম ফান বাংকে আকু আরং ইংসে মু মুন হ আন দুদ পুলোতং ডাক আফু দাম পো আনসে পুলি বেগার লো নাংথা পো পুলি বেগার লো এ পো মাতি দি কেবং বং চিম পো এ চক চক চক চক পো এ তাং লো পুলোতে লকে লাং পিপো মাতি দি লকে গ্রেন হাউস দুল মাতি গ্রেন হাউস আর রুম সে লতুম ফান কি বিনং কক পো সার নং টিয়ার কাং কক
1: তান্তিলা সো আথেং পি বা ক্লিম ফানান চটমা আসার নং কি কিম্পিনাং জিগে মাতে আসন তিনা ক্লিম ফানতা আসার নং কিম্পিনাং জিমা
0: আসন তিনাং নি ক্রিম গা তেরেক মে আন হে লাতুম ফানান চ জল ফাইটা নং নে লা মাত্রলা সিলুকা বাং তেরেক নাই লাপেন হলা উসুক তহ লাপেন লা নিম হে মহানিম কিছু নিম হে লাহাই তুম বাংকে আসার নং দেব নাই লাতুম বাংকে লাহাই তুম বাংকে নাং নি
1: লাবেন সোয়া থেং পিয়া ক্লিম কাপা মিস সেনজি ফান কাপা থেদা প্রাং জি ফান কু পিসি কি পিনাং পো
0: ও না সো কি ক্লেম নাই বাংকে লল লা মেহগুনি লাপেন লা সিলুকা লাতুম বাংকে বিরা থেং পিপেনা গপ লাতুম বাংকে হে থাং দা নাং নে লগে ইনি ইংলং লং লেসন লাতুম বাংকে নাং নি হে পেন কাপাথে দাপ্রাং ই ফান পিনে পুলো তং তেলা থেমুকে বাং হেনি থেমুকে লাহাই তুম বাংকে যাদা পিয়াং নি হেলা মাত্রুলা থেমুকে বাং ফান বাংকে লা বারিখা লাপাং ফাড়লো তেন তো নন ক্রেং লে লাতুং এ পাং ফাড়লো মাটি দি লাসো কাপাং ফার হুর বাং লা কাপাং ফার হুর বাং ইংসি লাতুম ফানকে লাং পিদুনলো পুলো তং তে লাসুম বাং আথে দাইং দুর্প লাপেন আথে দা কেং পো লাপেন লা স থেমুকে বাংকে কি এ বুস্তামি লাতুম বাংকে আরং পাংলুম তেত সিতামি লাতুম কি হেনু মাতি দি লাতুমকে ফুট ইং কয় বানসি মা ফুটক্রে ফ বানসি রং রং ই নেই লাতুম আবার গান লিজং সে ক্লেমজি বুস্তামি লাসু ক্লেমজি বুস্তামি লাতুমকে দিং ও আরং দিং কি দিং ও খাই বেনাং মাতি দি ফুট ট্রক্সি নারকেপ আন লি লুপ লাতুম হানকে আচি লুন তেং পেট নাই লাতুমকে আনকে হাস আর রং পেন লাস আর রং পো আর রু চিকু পো মাতি দি আনকে লাকে আথিং পি আর লুই ফ্লর লু আর রুম মেস মি থার লন বুস্তা মে লিগলং লো লাবাঙ্কে আসন চি নিলি নন হেম লং পিনচং বম লো ক্লেম বম লো হাত
1: নাং লি মে থ্যাং মাতা ক্লেম দা আর চি বম লাপেন এ তাই পন বম লাপু

0: sarlo bojano ka thank pi tin stami jo e jo clamp lo te non hur banki awar sai ka vidat ke velumati na si clamp nai palam
1: nang li ki e thank pi a claim la pen ki nang li ki e a thank pi a the ka cho jor pen la hai ang ton pang room bed pen nang li ning ka ni siang bong ko an si ki long
0: no na ko banki ni li ta a claim si jor bom na mati di ठीक है जो और आई थिंक पीपल्स तो मिल गए नॉन हैस ये क्लांग मिला हम दीदी नॉन बैंक की नीली बैंक ला थे मुकी वो हम नाम पुलो थे मणिपुरी सिंबल है ला बैंक बुते रोंग थ्रॉक्सी अथेलिक लॉन्ग लो ला बैंक के अथेलिक लॉन्ग पुस्ता नीली बैंक के जो और के दौर चीनी दुन है बाजार के ये थे क्रेप हॉक रे ट्रक सब के प्लस ऑन सियोन लिंग है तो मैं नॉन बैंक के ते बॉक्टर है পুজির পিজির পৌধ মার আকি জয়সি পি আতি তিয়াল হাতে বঙ্গা যাহাক পিপো যাহাক চিলি ফান খাং পোহলা সন ইয়াসি কি বুনাই না হেনন কো কে
1: তাং তে ইয়া পাদুসি এলাম নিলি না আরজি থুলাম নানলি থেং পি ইয়া ক্লেম কারচে বা থেং পি কে এ পেন লাপেন কে থেসি রে কে এ পেন তা হেম তু নি সি জিপ মাং রেং ই উন লাপেন কে নানলি ওভে কি মি আতম ফান আনিং কি রং আসন পাচিনি ইং চিমা
0: তো পাচিনি ইং না ला बैंक के नंग सर लो ला कार्जू रात तुम भन के पचीनी के नंग सर लो ला अथे ला लो इली तुम ताऊन के दो ला पेन रहोंगे तो असाप सो के प्टेक दो मत का दो वे कचिंग होन कर बिया खाई पानी ली ता ना सब उठाक बैंक के पचीनी तुम अथे ला लो नौ दिन के इली तुम के वरेंग वर्षाई किचान पेन पोट कम उम दी असे बैंक खाई लॉन्ग ली तुम स्तमेलांग दुन पेन से लहाय खिती কি কারচি লাপেন কাদু বিস্তামে ক্লেম নং পহে লাপেন আতক আনু লংস্তামে হালা হাই তুম লংস্তামে উন পুলোতে ইলি তুম দাম সে নিংমা থালাম ভে ইয়ং সে পিনে কনসিল সর পেন পিনে এবার সাইড উপস্থান আসন থে হালা সিং আসন মতে লাসন লাং লকসু লহায় ডিম্বাংকে কি এ কারচি এবার সাই কি ক্লেম দাম জি ফানসে নিচে শিখ কেছি শিখলো হে পেন ললো কে নন হুরে দিন মঙ্কে ললো যে রং লমকে লাই আকি দিং থাং পি এ দে নং পো টাউন লপেন রং মঙ্কে লপেন ইং লং লম বংকে ল পি নে থিং পি স্তমে মে থাং লং লে থে উমতি স লং লে ওয়ার সাইড পুতে ল থে মুকে লপেন সিলিকা লপেন লহাই জলফাই লহাই হাই কে তুমি কি এ গান সলমতি দি ল তুমকে কি এ নাই লপেন ল আক্লিম গছ পোয়াং বাংকে ল তুমি থেক থে দে লং মতি দি ল সগে থান নামি ফান বাংগি নি লিত ইয়ংসি গভমেন্ট পেন পিনে ইয়ংস ওয়ার সাই ন পি পুলতে কাউন্সিল সর ওয়ার সাই ন পি পুলতে ল নং থম থি মানে ল ল লং কপ্রে কপ্রে ল কহেলু চিন থং লং সন লপেন হালা ইরিগেন্ডেং লপেন লং লক্সু সিংহাসন লহাই বাং নিলি থানাম ইতুং দুক লগা কাচিং হন পেন জয়নে
1: মেপিক মেপিক লাম লো নাংলি কে থানা লাম তা তাংতি নাংলি পেন থেং পি আক্লিম গারচে থেং পি কে এ লাপেন থেসিরে কে এ লাম চে থান লং আপত নিং রং লো লাসি নাংলি লা আনা সাই কি অং পেন সে তামি আপর নাং আচি পি আপত চুরু পার পিক লো আর নাম লে নাংলি লং লাপেন চুক্লেম চু দাম সাই লং আন সে তামি আহির জুমি নাং পা পি দুন লো না পিনি কে আপর লাম তা দোক আপত ইলিতুম চিংকি চে থানা লাম থে কে লাপু আন লে ইং টনি কক লো না কারডম
0: কারডম
2: লাফানপর নালে দম রং রোপা যা মেঘ দেং লং পেন থেং পিয়া রং কে ইয়া পুথা লং সিং তেরাং লাপেন দুহুমিং লিং পিয়ং বং চিহু চিপুন আর জিগলং টাংলো লাকে আকাশবাণী ডিফু

আর কয়েক লোনি ভাই কয়রা থ্রকসি পেন ইং কয়রা সিরকে বাণী আন হালা বংশ হোদ কার্বি রিসর মিশরঙা যে কিচিং সিয়ামাই ফুকে জন সিং তেরাং লাপেন কংচুন বাংকে রয় ইংহি কার্বি রিসর মিশরঙা যে তারা লাংস লং কি বিচেংকে ইং কয়াং দেন ফারুকরে সিরকেব্রা থ্রক সিরকেব্রা ফ্লিয়ান ইংকান কাতালনকে থাংথাঙা চিকলুনিফাই ক্রে থ্রক পেন ক্রে সিরকেবানিয়ান কার্বি কালচারেল সোসাইটি মতে কার্বি জুতাঙা সঙ্গে কার্বি রিসন সরঙা যে কাতালন তিরিপিয়া মায়া তুমলো কেসেং কেচেং সিকে ফারুকরে সিরকেব্রা থ্রকসিকেব্রা থ্রকসিয়ান ইংকান হালা বংশ হুট মাই ফুকে লুনসে তিমু লাপেন কংচুন বাংকে রয় ইংহি জোনেল কার্বি ইউথ ফেস্টিভেল মতে হাওয়ার কার্বি রিসনিম সরঙা যে লাবংস সং দোনাংজি পু কেসেং কেসেং সি কে ফারুক্রে সিরকেব্রা থ্রক সিরকেব্রা হিনিয়ান ইংকান হালাবংস হুট মাই ফুকে ডক্টর সার সিং তেরাং লাপেন জেনারেল সেক্রেটারি মতে কংচুন বাংকে চন্দ্রকান্ত তেরাং

আদন্তু পিনি আসার লামথে লাগে আরংলে থরডাক তে আথেতা থরডাক মাতে আরং আতেং সে আথেতা কেমান লামথে কেমান আরং কে থরডাক আথেং পিকে আথেতা থরডাক লাপুসন তাদো হানসেরং লাপেন প্রামসো আরং কে আথে লাপেন আরং থরডাক মনে তা তুমতা আপি আপোলে হেনোতে আসমারটা লাপুসন লাপেন বাংসো আলাম থে পেনকে কাহেং নো ফানসি কিপুদাম কে অং লাসে সার পালাম থেলো আরংলে থরডাক তে আথেতা থরডাক মাতে আরং আতেং সে আথেতা কেমান পিনি আসার লাম থেকে লাপান এক ভেটল লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কার্বি লুন বারেম আজা মেকং ডেংলং প্যান আসনসন কার্বি লুন বারেম আর জু এক সিনে আপ্রাংসি বাপুরাম তিমুং কিলুনা লুন আর জু এক সিনে আলাংলি প্যান কিলুন জলুন কে নিমসু কিরুং আলুন নিমসো কিরং অলন লাকে কিপু দাম কে লাপুয়ানল কার্বিয়াতুম কে ক্রয় আতেংকে থিরেং বাংরেং সি চমকান নাংজি লাপেন চমকান আহুত কিলুন কে কান নাংজি আনতা থিরেং বাংরেং সি কেথান তেকাং মুনি দাকায়ালং থিল দা ফি সিটামে চমরং মে চমরং সু লেদাম দে জংসে কারহি কারজে বাতাই কেথম আন ক্লেম ক্লে পুলোতে লাসি মুনি দাকায়ালংকে থিলত আফি সিটামে আর্হি নাংক লাসি কারহি কারজে আহুত লুন কান্তা কেনাংসত লাবাংসো কারহি কারজে মাতে চমকান হুত নিমসো কেরুং আংডেং তাদো লাবাংসো নিমসো কেরুং আহুত আলুন আতমোতা দো

নাফান কেমে দো লাশি ইলি কার্বি আখ্যা তুমকে বাংস কাপাথু আফান কার্বি নেশনেল গেম পুষি ননকে পামান পং টাংলো টাংটে ইলি তুম কসংসি হামবি কাপাথু জিমা লেবাংস আং দেংলে ইলি তুম চেথান পনসি না হামবি কাপাথু লাকে ইলি তুম কার্বি আখ্যা লংপেন আবারিম নেই আকাপাথুলো লাশি হামবি জংসি পাথুজি পোলো টাংতে ইলি তুম কাপাথু রাবারি মাতে আতে রাং লাসন দোনাংজি তেরাং ইসি এলং মাতে গ্রুপ ইসি এলং বাংকে থম লাপোসন দোনাংজি লাসনসি পুপু তামে বাংস কাপাথু চে দান পঞ্জি লাসে লাহাম বি কাপাথু নাংজি আর রন লাকে আপ্রাং পেন কেপাঠিক আতেং লাপোসন দো আর রং রং থম দোজি ইহি নাট রং থম লাপেন হুলাহি না থু তামে রং থম লাপোসন দোজি লাসনসি আনুতিন তা মেথাং মেথাং আর রং পেনসি চে আপন পো তাংতে হামবি কেপাথু নাংজি আরন লাপেন আং দেং কো আন দোমা নিলি নালি তো আফান থানপন ইকপো কে চেং সি লাকে রং আপ পুসি আমেন ইরপনলো রং আপ লাকে মেথাং আর রং পেনসি চে আপ নাংজি মেথাং আর রং পেন হুলাপু বাং আর রং আনসি মেথাং আর রং পেনসি আপন নাং পো লাসব হি রং আপ উন্ডেট আফিলো পুলো তাংতে জির শিবাং পো জির লাকে দেং হিনি আং দেংলো জির পুয়াং দেং লাকে মেথাং আর রং পেনসি হামবি পাকং লং পনসি হা বাঙা রং আন পালে দাম চে খাং দুন সি আপ নাংজি পুথত কে থমাং দেং লাকে চালোবাত চালোবাত আং দেং নাংলে লোপুলো তাংতে মেথাং আকেং পাক আথাক আহামবি আমু চে বাদ সি দাম নাংজি লাসন কে দাম পেনজং সি মেথাং চে খাং দুন থেক পোলো তাংতে কো আন মা ইলি মেথাং কে চে খাং দুন থেক লাসো তেং পেনসি আপ নাংজি লাসব হি ফ্লি আং দেং বাং থুপো ফ্লি আং দেং লাকে হারচন হারচন আং দেং লো লেপু তাংতে মেথাং আহামবি একেং ফু আলং হামবি আমু চি বি সি দাম নাংজি লাবাংস কে দাম হুট তামে চেখাং দুন লং যংসি চেখাং দুন থেক লিপু তাংতে কাছে খাং লং পেন মাসি আপ নাংজি লাসপেন আফি ফ আংদেং লাকে হানথু হানথু আংদেং লাকে মেথাং আকেং ফু আলং হামবি আমু চি বি সি দাম নাংজি লাবাংস কে দাম তামে এমে না যংসি চেফো দুন উন লিপু তাংতে আহামবি আমু চেখাং দুন লং লাসপ হি থ্রক আংদেং লাকে হারও হারও আংদেং কেক্লেম নাংজি লাকে মেথাং আপক থাপ আলং হামবি আমু পাংকেপ সি দাম নাংজি লাতামে ইলি তুম মেথাং হামবি চেখাং দুন লং জং সি কাছে খাং দুন চেক লে পুতাং তে লা ডাক পেনসি আপ নাংজি পুথত লাকে ট্রক সি আংদেং বং কে জয় লাকে মেথাং রং পেন হামবি পাকং লং পনসি মেচিত আন মাতাংতে আপ মেচিত আন আদিম চেখাংসি আপ নাংজি পুথত নেরকেপ লাকে ফেকপি ফেকপি আংদেং তামে মেথাং আর রং পেন হামবি পাকং লং পনসি আপ মেচিত আন আদিম চেখাংসি আপ নাংজি লাসো উন্ডেট আফি পুলো তাংতে ইংদেং সিরকেপ লাকে হাপ্পা হাপ্পা আংদেং তামে মেথাং আর রং পেন হামবি পাকং লং পনসি আপ মেচিত আদিম আন চেখাং দুনসি আপ নাংজি লাসো আফি উন্ডেট লো লিপুতাংতে চুরি আংদেং রাংথুফিট পো লাকে কেপ আংদেং লো চুরি আংদেং লাকে মেথাং আর রং পেন হামবি কে পা কং লং পনসি আপ মে চিত আদিম আন চেখাং নাংজি লাসো ফি লোতে লাংখাই লট মাতে ইংদেং ক্রে সি ওয়াংথুপো লাংখাই লট আংদেং লাকে আর ভি মাতে ইরি আর ভি পেন মেথাং আর রং পেন হামবি আমু পাকং লং পনসি আপ নাংজি লাংখাই লট আংকুং লাকে কেপাকং লং নাংজি আর ভি পেন লাপেন চেখাং দুন লংলে জংসি আর রং কাপ্রেক পারদেট পোলো তাংতে মেথাং আর রং পেনসি পুথত চে আপথু নাংজি ইংদেং ক্রেহিনী লাকে খারচাক খারচাক আংদেং লাকে মেথাং আর রং পেনসি হামবি পাকং লং পনসি আপ মেচিত আদিম আন চেখাংসি আপ নাংজি লাসো উন্ডেট আফি পোলো তাংতে ইংদেং ক্রে থম লাকে কারহেক কারহেক আংদেং তামে মেথাং আর রং পেন হামবি পাকং লং পনসি আপ মেচিত আদিম চেখাংসি আপ পো নাংপো লাসো ফি লতে কানচং আংদেং সি ওয়াংথুপো কানচং আংদেং তামে মেথাং আর রং পেনসি হামবি পাকং লং পনসি আপ মেচিত আদিম আনসি চেখাং নাংজি লাসো ফি চেংসো চেংসো তামে মেথাং হামবি আমু মেথাং আর রং পেনসি হামবি পাকং লং পনসি আপ মেচিত আন আদিম আন চেখাংসি আপ নাংজি লাসো ফি মেকদাং মেকদাং লাকে মেথাং আেক আংদেন আলং ইরি আর রি পেন হামবি আমু চি বি সি মেথাং আর রং পেন হামবি পাকং লং পন নাংজি লাবাংস আং দেং এলংকে হামবি চেখাং পন নংলে মেকদাং উন্ডেট আফি পুথত ক্রিত্রক্সি আংদেং লাকে হাংক্লির হাংক্লির আংদেং পুলুতাংতে মেথাং হামবি আমু এতে হাং আলং

0: bisi dam nang ji lapen hang klirang denke ke damahut apme chit an methang che khang dun long la sophi ferklumang deng wang thu phit po ferklumang deng tame erong methang pen hambi ba kong long ponsi apme chit adiman che khang dun pensi ap nang ji la sophi wo umang deng mate krisir kep wo umang deng along tame methang rong pen hambi e mupa kong long ponsi apme chit adiman che khang dun nang po la so philo tangte deng koi mate wo hi ang deng wang thupo wo hi ang deng lake methang ariar vi pensi methang rong pen pakong long si dam nang ji la pen wo hi ang deng along ke ki pakong long che khang dun long le jong si methang ke ap amu chero redet ari sang ho toma phan ame ke dip check pensi rap nang ji la so phi nu nu ang deng lake arong na thu panung kuk pensi anung pensi hambi che pakong long nang ji la pen la bang so ke dam ahut che khang dun long methang ame chit adim an pen la so philo tangte su e ang deng lake methang arong pen apsi su e asin ke siri palit long le det nang ji konat ma hambi amu ke do dak pensi ap nang ji jong si su e asin papar khrak bolo tangte methang arong pensi che ap thu nang kok bo la so dun thu batur batur ang deng lake ke taramu along pen keng pak isi chipun si tur klek nang ji yong si roredet polo tangte ari sang ho tame mate akleng sarpo tame chirap dun long la so phi rabat rabat angkung nang le lo polo tangte keng pak athak metha ham bi mu chibi si su e asin along pen e keng kam isi che jor si wardam klek nang ji yong si un lo polo tangte puthot angkung lake বাহেব লাকে কি জুৎসি আং দেংল বাহেব কে একে মুন পো আলং মিথাং হাম্বি আমু পাংকেপ দংসি হালা বাং রং হাম্বি আমু আলং পাংথক দাম ক্লেক নাংজি লালো পুলো তাংতে ইলিতুম হাম্বি কে পাঠু কে লাপানসি কি জুতল লাসি ইলিতুম এ মিথাং পাঠু পাদং রো আসন এ মিথাং বংসি কাইকেতা চে পাঠু নাংজি লাসি পিনি হাম্বি কে পাথু আপুথাক লানসি লিতুম আফান নাংবান পিল কারডম।
1: লাপনপর নালিতম লামজর আজাই মেগং দেং লং প্যান স্যামসন ইং টিপেন লামজর কিথান আর জুইগল টাংল আদুন্থু কেনং সত আজাই মেগ আং দেং লং প্যান হিডি সজর বাপটিস্ট চার্চ নাংকে প্লাং আকায় লামো আর জুইক সিনাং

aningkan nanglang pen 62, 63 at dak si latum dak buhan ang jam lo apiso so tarabasa jamin taro lang herang pen hadak pen ang wang si lada hidisahir wang lo. Halasaho don pliwet la pen sensas ke wang ching aningkan 1964 aningkan sensas wang lo. Sensas ke wang bang ta longsing terang master LP teacher alang lisi sensas ke bang la don plivet nangelo hala sahot bangrum at pen bang koraner kepne a sensas long lo lada sila tum do pithir lo sita johon terang nang pula hidi sajir along klam along ke nang tum hadak do damji pusita rikang do rikang mane phirui do pik la pen hadak isia bido arpik do tara do labang so dim ke barpi barso da ton long le tan ong te pi ban pe ne ke chok lang ching lu da mata ke so ge chulong lo ki thi lo la si hada khala so ho nilipu nilip pe sara tum nilipu nu tum kali tang theng ku rong pi tum ar nam ar dom pe me mat labang so dim non thang da plang ple jo la puson si dolo la pen la da nang do prong un una ho la tum bang photro tum chelang si pan phru phru lo adang te bi lo ama si lumborong pi ma me tum e la da ke kup ki biji padolong le la tum phan ke padolong le pusi ki pu seta hala so ho disi keng kok do ama si la so disi keng kok bang si nanglang lo report pi lo la tum ma si ke pan la hai ke pulo ala lumborong pi tum pulo ni tum si ke toy sa ni tum si ni to moni la hai padu budang amat dani punu plom bang pudun lo kali sar ni tum si bhiti hem ge chukim ye phansi ni tum si ke che pan pomat o poman ke berong afan ru nai non ni tum dung het berong do la berong sora tum he mari be po bang e arling sikur so ta arling lam si ga ni je la tu apot paduna korli arling lam si ga ni je le ma putang ho ama si DC phan pula DC nang pula penam nang tum DC office wang tha po ma DC office dam thu lo nang tum dak do thip non la pe nang tum ni kwan an lo ke pan ama la ke pan tap an nam ta hajira ta so DC p2 at la tum pa ni po po hajira pi da ta ho ama si a phi ke ni kan si ni a phi baguri pen don ni wang lo la pe na phi chuki hola pen lang mang rong pipu chuki hola pen wanglo nepesa wangthulo donthom ni ni chi pen don pho an wanglo nitu la pen ni hang pen donthom wanglo ama si don pho wanglo la silatum lahin lahin chinghon serosi adon adon e arna mar dombom lo la pen arna phan robom lo la pen ke chuning ri chuning laksi chipiduk chipelak sita latum anam kadom oe anam kadom oe amasi aphian ke donner cap a christian planglo adon do koglo amala don sir cap a christian atum si monduli che seng nang komali tum ta pusi monduli che seng lo hem monduli hem kimlo girja hem kimlo 1963 64 alomlo girja hem kimlo kai ke adon don si ke do seta গির্জা হেম চি কিম লো দন নের ক্যাপ আ ক্রিশ্চিয়ান প্লাং লো গির্জা হেম কিম দে পেন লা সনিং কান কে দাক থু বং ফেলাং আং সে পিঠে আমাত কো নাত পেন নে কারলে আ তার বুর পুতমন কে মা লা গির্জা হেম সি ক্লো পুদ মা মে চো দে গির্জা হেম আফি আ কো জে সেং টু সি আ কো আ নাম আ ফান আ ডম টু সি কুপিয়া কে চক পিয়া কে চক চেলো মা হপু চুনিং রি টু সি আফি আকো গিরা হেম থেমু চট চিকিম থুলো চিকিম জার পেন আফি মন্ডলি সেং না ইতুম তা পুসি লংরিয়া পালক এট পুতারো সিয়া সিং ফাংচো রেভারেন্ট রংহাং রেভারেন্ট লরেন্স সিং তি লা আন তুম হা দো ওলাং তুম ও হোনারি হোনারি রংহাং লাহায় তুম নাং দুন সি মন্ডলি সেং লো দনের ক্যাপ খ্রিস্টিয়ান তুম সি মন্ডলি সেং লো লুম্বাজং আং বং পুকে লামদিং পুকে দিমাপুর পুকে বুকুলিয়া লা সোয়াদ দাকে

0: লোনার জমি পিকান ল
1: আদুন্থু হিদিসাজির বাপ্তি সামন্দলি আফুর কিমো আফুঠাক পাস্তর সার লোরেন তারো কিথান আলামজির কে লাপু হেল
2: প্রাং সি গজমনি দীপু পেন কে বা কর পে পেন জি ডম সামি আর তুম ফান প্রাং সি কার ডম পি পি জি রল তো নিলি লাদা গদি সেয়ার মন্ডলি পাস্তর 2022 পেন নন 27 আ 26 আ নিলি ক্লেম বম ল আপে নিলি মেন কে লোরেনসন তারো নিলি দা হিদি সেয়ার মন্ডলি ল কে ঠেক দম ল আপে কার জুম ল আফুর কিমো কিনিং জে কি থানি মাসি নন আপোরেন ল আসি হিদি সেয়ার মন্ডলি ল কে 1966 পেনসিন আং সেং ল আর নাম চে জাদুন বমসি পিনিং 2026 সেপ্টেম্বর 25 কে ইনকান ট্রক কেপ চপ ল কে নিলি তুম আর নাম হিয়ার জুমি ল পে আর নাম কে রাব ল পেন কি জা তু গিচি পিদু আ হিয়ার জুমি পুসি ল খাল লাসি হিদি সের আমন্ডলি নাঙে সেঙ্গার নি পেন কে সুং পিগাং বংসিদ কে চো হিন সামে কে ক্লেম হিন সামে কে সুং পিগাং বংসিদ সদামে আর নাম হিয়ার জুমি ল পে আর নাম কে রাব পেন পোসি ল আন কি সুং বং সামে কে নি আন পি ডোরসি নন কে লবং সোমনলি কি চেং খন্তনের কেবে সামে নন মা কে আর নাম হিয়ার জুমি পেন পোসি হিদি সের মন্ডলি কে লুম্বা জং কে আক্লিং সিলো লাপে নন কে আমন্দুলিয়া লং আদন ফাইস তামে 131 মানে ফারুসিরা থং কে রেসিয়ান প্লেং তাংলো লাপে আরমু ফাইলাকে কে থেবেন হা বিহেগান ফারু ট্রকরা থং কে রেসিয়ান প্লেং ল লাকা দু গবি নিতুম নন ইসি আরনা পেন হিয়ার জমি উসি চলা খালো লাপে নিলদুম দাক কে দুলং লকে ইসি আকিরু পিয়াং তুং লেন ল দাক টেক বক টেরে ওং দুং দু সামিয়ালাং তুমা কাং হন লাপে লাং তুম নিতুম ফান আকে রাপেন পোসি পিনি দা কি সের মন্ডলি মতে হিদি সাইয়ের টং সেং লং লো লাকে আলং তুম হান চুরু নাই জি কে দো দিম লপেন কে ভাং গে দম তোরান সে তমি আলং তুম মেসিং তুম ফান লাপ সোয়ার সাইড মি সেনি থান পিল লাসে আলং তুম চুরু পার পিক লো আলং তুম পিঠা সামে আর নাম হির জু মিলে ইদু না লাপে নো লাকে নি তুম মন্ডলি আলো কে ক্লেম পন ওং দুম কে ম্যাং দু লাপেন প্রজেক্ট রোবোর সামে এ পন লো লাপে নন লাবং সো ফিস আহেম সামি তুম চি কিম বনলো সন্থাক্সি সান স্কুল বিল্ডিং সামি তুম কিম বনলো লাপে নন কিবা জি সামি নিলি তু কার্চু মতে গির্জা হেম ই কি মজিম সা কি মাং দু মঞ্চি সিক বম লো লাসি লাবু সো সি নিং থে লো কেদাম ট্যাং লাদি কান ট্রক কে বং বং আর নাম কি যা আর নাম আহির জুমি পি সন্থাক্সি নি তুম ফান মাসো হির জুমি পি বম সি আবং সো মন্দ্রি সামি থে পন বম পো লাপে আন সি কি ক্লেম জি ফান সামি আর নাম সি ওভার সাইকে মেলম পম হো কি ব্যাং সো আচুন পম বম সি রয়েল
3: ইনি লি নাং ফান নাগার জু থুগাং তুং লা পই খান ল নন মা মা মন্ডুলি আর লো নাং হো লু কি থে গা ফাই উবে কি মিয়া তুমং বং রিসনিম সো তুমং বং কো আন বাক চি জার দুন ল লাপেন কে থিওলজি কে চার লি তুম পুস্তা মে দুজি লা পুস্তা মে দু ইক মা নন মা লম লা হো
2: নন থিওলজি চার লি তুম দাদা নন মন্ডুলি ল কান ক্লেম দুন বং চরা বুন বং ল পেনসো খাসি কি চার লি ফাই কে নি তু ওং দুং ন ল কি চার লি দুন আলং সামবে থিক সে রে সে তুম সামি তুমা লা ফাই বাং পিনা আন চি লং ল নিলি তো সামি ওরেং ওয়ার সাইকেল লং দু তুম লং বং লো সামি কি লং লি তুম সামি তো লা সি নো মার্কে কিচারি দু ফাই কে ইতি কে থামি কি দেলো সামি আদন তিন সামি কিচারি তুম পিঠা বাকি লি তো

0: এয়া আকাশবাণী গুৱাহাটী।
1: লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কার্পি দেডলং রিচিং হনালুন আজাই মেগাং দেংলং পেন আসনসন দেডলং রিচিং হনালুন আর জুইক সিনা আপ্রাংসে দিলীপ কাঠার কাবান রং ফারপি লাপেন মেন্ডার ফাংচু দুম পেন কিলো নালুন আর জুইক সিনা আলো নালাম থে কার্ডম দেংথা ও কার্বি আন।

0: বলুত কে চন্দ্র মিলিক আসপ্প আকলেং সিলো হা বিহেক পেন্তা বো কাছু আপ আনিহা ও লাপেন আলাং রিতা তিনি সব আন ইমু আহার মু পেন আন্তা থেং পিয়াং সংখার দন চন নবথুং আরম লং লিনা পেকলো থে পিনিতা বুকি কাছু আপ সি হেমানাত ওয়াং বমলো বলুত নাকি অদং আবো কি থেকলং সি ইহুম মারুতি আকারি আলাং আদুং পাশাং কলো ইনুরা মুনিত আকারি পেন সুন্তুক সি বুলুরা ফান আরজুল
1: বংশ নাং মেনে কুপিল
2: বুলুত
1: আকুর কে কুপিল
2: মিলিক বুলুত মিলিক
1: ও কালাং মা বুকি জর্জি মা বংশ তাঙ্কা না পিদেত পো
2: নেহেমাচে ফিদাম জিলে
1: কালাং মা কুমাত মাতসি নাং তুম হেম কে কে দল বুলুত
2: নেপা নেপ নিমু ভানি
1: ও কালাং মা নাং তুম হেম কে কল বাংল ক
2: হু লাকে
0: আরেন আরেন পেন কি কিম ক্রাই কে চেং সি আতিং আ হেম আনাত আরি চিমুন পেন জং সি আলাং থানল
1: দা তাংতে নে নাং তু হেম নাংলাং দুনলাং
2: দা
1: বুলুত গাড়ি আর লোনাং চে থাপ দুন থত নন্দা
0: বুলুত কে চেক্রয় দুন দে দ্যাট পেনসি আং ফুন পার্টিংল গাড়ি আলু কাছে থাপ দুন জিয়া ফান কে ক্রয় ক্রে দে রাজ আমি রাবাং তা বুলুরা ফান আর নে বর ই এ দেলো লাপেন আউসো নিং আলু আলাম চিনি দেয় সি নিগে থুলো
1: দা তাংতে নেতা নাংলং নে কেং বেনসি নাং দুন রং পোক
2: দা
0: ড্রাইভার আফান আমতর আপ্রাং আনাত পাপন তৈসি বুলুত পেন আমনিতা চিরি পঞ্জু সি আকেং পেন দুঞ্জুইল বুলুত আফি কেং কেং দুন বমসি আমনিত চাতাই আন পালিল বুলুত আসার বুড়াকে ইংহয় থাক ইংনি লুন সিকে দু বকি থেক লকসি হেম ই সীতা আনিংচে পারং রিন্তি পুয়া মাতল সীতা কাচিনি নে কমাতল নে আমনিত আফান কে থেক লং লক আজক আনিং কারং আচি পি কে চেখাং চেকল আমনিত লাহি লাহি লাং প্রুই পেন্তা বুলুরা তুমা হেম কে কে বয় থি আলাম চিনি দেয়াতল কাই পেন্তা কে থেক লং লে পেন লাং আমনিত আফান থেক লকসি বুলুরা সার বুড়া চন্দ্র মিলিক কে কে মাং হুবং পেন লাং দিংসি কে তত লুন আদিম পেন থুরসি আমনিত আফান কার্ডম চেপা জিয়র দুন্ন
3: কার্ডম দে হ কে হাই কার্ডম
1: ও কার্ডম কার্ডম
3: কুপি নে আলাম দু ইক মাপিল হ কে হাই
1: ও মাসা বো দো চে
3: কালাং মা ত চংনি থা কে হাই
0: আবানা সুকি আং হয় পাচন সি চন্দ্র মিলিক নিঙ্গেলু
1: চক ইক পো ইনি নেল আপর দূরে চেত দিফু অলং আর সি ক্রুং আসাই দোকক্তি
3: এ নাংলি ফান নাংলি চিনি তা নাংলি চিন নিলা কে হাই কপি আলা মা সাইল মা হো সাহাব পুইক থাতে
1: নাংলি সুপো বুলুরা ফান কানে পঞ্জি পুতি আর্মি আলং বরেং আবার সাই পাপেক পো চিকলু জন আলং সুরি ফ তাঙ্কা চক ইজি বো সুরি ফ চিকলু জনং সি সুরি
3: এ লাসন মা কে হাই
1: ট্রেনিং লে উন দেড ফি লোতে নাংলি সুপো আকে অং লংথু লিপো চিকলো জন আলং সি সুরি ক্যাব আতঙ্কা কে লংপু
3: এ আও সোনিং অন থাং তা থেক থেলে মা কে হাই কপুসন লমা
0: চন্দ্র মিলিক আনিং কারং পেন কামাং হুবং আংবং পেন আমনি রনাত লাংদুন দিং সি থানদুন ল
1: থেক থে তাচ নিলে তোমা মুনিত বাংসি বুলুরা ফান এং থুমপু এসন সোনিয়া কে নাং সরা খররা ফান লা সুরি সি তাঙ্কা হো চেনাম তা নাংলি মেন কে এনতে কসন ইলুনি
3: নীলিমেন হে চন্দ্র মিলিক বাকে হাই নীলিমেন কে
0: সুরি সি আতঙ্কা দেং দুন সি আলাং চে থান দুন ল
1: ও বুলুত দাম থুলাং দে বুকি কে নেফা নাং নেল ক নাং তুমলে মো চনন দে
0: বুলুর আতুম কাচিনি নে আমনি রানাত লাং দুন দিং সি আলাং আনিং আর লো পেন মাথা লো আতঙ্কা কে চো এন দুন দেত কে কে চক সে দেত লো মা পিমা পুসি বন্তা আতঙ্কা তা লাপু আন সি আকে অং পিক নিতুম আসন মালু মালা মুনি তুমকে মাথা দু নমাসি উন এ চিনি নেদারলো নিতুম আ কপায়লং কপিতং কেতকে দুলনে নাঙ্কা চিকলাং আসামপ্রিয়নাথ লাং দিং সি সুরি সি আতঙ্কা পেন আলাং আহেমারলু চিলু চকলো পুথত সারমেন আতুম হিদি আংবং চিতিম থত আলং সি আতেপ্লং দু

0: bang so te plong ang song si ke sang ji phan mandu ki kim amandu ke bihek asar nong hini ta rak tang lo sok rot kirim ke tang lo polote amandu ke thangna ta sai ta avelo puthot barla bang viti kan ke mirbin phan chili ke pari ke nong asok adora long ke pahon toya phan si sarmen kipu mek te kang mirbin ke sarmen asupi adagwam lo asupi akleng phan ke pinan chupi erlo bukulia terang hemsi kele asopo ke bahini asopo akleng ke samsing kolesli dun erlo longnit lang parpana ha warpen ke pas ki un dun cheng ke samsing rong hang henlo samsing aphan ke sarmenta penang an si aning kache thege do aki bia bang ke longnit high school along si ke padun pho ang deng along si charlie bomla mirbin ke charlie dun derlo langpar pan lp school along ninkan hinian bak charlie dun aphi ke charlie odun boblo asar psr bura phan non ke alang si e son sonni ke na sot asai anta chirab dun bomlo an masap so chopon chom si mirbin hi di sok chili ge hondam ji phan hempen barlo kiti hek jek ar phek pen mandu aru mar kok lor si aklim wang mira ka chilia dora honbom si mirbin ke munthilo chuning anin kan lamcha ka chipi hemari terona phan long nit a hithi bachche na klama long ke do karbila meta meni kan isek amei pia hutsi alang tum bahini yang bong ka chi chini cheng nimso kirung ke kanrap rap ahut cheng muri yang di pen ke kanrap rap ahut mirbin pa owe dun chit a ok abang pen areng ka chip hu lemde at ajok hemari teron ke areng mithur proxy to thek therem anpinlo mahut soang bong pen amasi alang tum aseng ke chehang se royalam che pachoi derlo aninga che dok aninga ching sam thek tik pensi aru ache klo kang thai dang ari jai dia jo hala so hut monjir so jabvir kahe loving khon ba monang long ta ali ra champen lang mi pi anpin long nit lang par pana pir bi alir ta kapa uwi dun akhi an bak ke pleng ri ason ben inglong ari ri pen ka che helat pre i hum hum nia gari motor anat lang dun ding si mirbin mun thilo ni kani si pleng tang lu arje mu mang anta thek long le pin an lo amoni ra phanta abirta chala anta ni long le pin lo karjulong aten ke alang ta rong bina rong asor si mandun tang lu pusipu কুকি পেন রন থামা হুতা রং বিনারি সুমার পেনাং আন তুমকে ইংবু এ তাংলু পুতা চিথানজু মাতাংতে হালা কাংবু এ আরি সুমার তুম আং বংশি আলাং তাজংসি কালি কালি লাসন হুনি কান্তি আলামলে নেতা কেমাথা দাম রং চিস কুপিপি টংকা মুন্থি দাম থা পারে লো নেতা আলাং জংসি নেফা না নিং নাকে দো কক পামে লো পুয়াসন্তে রং বিনালং কুপিসি কি দুন জুই নাং পোমা হেলে কামান পেন মুনিত কে রেং লর আফান কে পাঠি কে কপি ল আলি কে লং দাম জি বাং কাং হু দোকাই তা তুমি মুনির আফ্রান কারমুদ বো আলাং জং সি লাপুসন হেনো দাক আমুনিত পিনাক পুলে আপ্রাং পেনলে চিনি লর আসন্তে আলাং পেন চিপাং রিদুন পো পোলাম চাক আমাত সি চিপি দুন রেডা জি আপল সুমসি মুনিত জং জুং আফান কে পাঠি পেন মনন ফি আলাং আনি চিং সাম পেন দুথেগি পুহে আইতেমা নন মালামারি সোমারাত আফানকে ইনিং মাসি যে থেউনি ডেংরঙ্গা নিং গেলে এসন আনি আলু গাছি বিলে এসন ও করজাং আফান কে ঠেক লং লো পুলো তাংতে কাপাং চামলো আজাদ নন বাং ইনুত কাপড়ে কা তুমলে পাং চাম দুন থাপ পশিতা নেকে পাং চাম দুন থাপ থে লাপুসন সি কামুন্থি বম আহুত এহায় চাই নং চিলিয়া দরা নাট বাং বম ঠেক দুন লং সি মিরবিন সারি এহং অতপন দং সি মান্ডু পেন শুনলো আচাই নহায় আফান হুংজুই আফিজং লংরয়া কুকুনাথ পেন কেবাং বম কারেং লা পেন কাজ তুম আফান থেক লক সি আলাং হাং দুন লো
1: ও নেন কারেং আরজু লং লো নেন কেবাং লো
0: হিদি আলি নং তে রয় বম সি বাহিনী তা মিরবিনা দুং আনবাং লো বাহিনী তা হাক সো সি নং চিং হর ক্রাই আদুং আনাং কেলে পেন কারেং বাং আরজু লো
1: পিচং হয় লো নেং হিদিয়া লং ইনুদ বেদ পিলে

0: hon ti ne
1: lang mi nga beng a vidyat ma
0: school pe nang le le lang nang tum ke konat si dam lo
1: dum kek pen hen ru han ka churi dam ti ne
0: long lo matang te kolo oi
2: la son si bahini ta hak so pe nang ke thap sek habir a lu han a hak mir bin lang ar dik lo ani ke khor o a jok ka jok a bang ning je lo
1: man du a long le sang dam rong lo nang ne hai de ar ni khor o
0: dane mandulang le malom sopor sangdam ronglona
1: kalanglu masap sopor sangdam ra chingkiche thandam lo ne
0: malom sopor pu anarni ke sopi hemle dam seta pia saisi eklem dam pomati oi morning kan sama por le dam ra pelunang te mapulo di oi ne
3: ocho penang arni kidin ajak ta dolu inira prongsi chingkiche thanlong leta mapulo ne
1: kalanglu tine hema saita ki ong su su ka lidiat bu narlu sini le klem da saida judun e inut bahenia lu hi jong si bang thu chit le pute an su se thulo hor an giru ke thai dun an si arning thang le titil o
2: mandu anat keng kam che jor bom si ka reng bang ning je dun lo mandu along si bang ke thom sang dam kur lo arni ke obbit kang thai dang lang par pana rit jai dia long মঞ্জির সোকে জাপ জির আপর হেনরু দুঙ্কে আলোয়াহান পেন কেপ্লেং সেট আহাককে মান্ডুয়ারাই নুন কৌরসি বাংকে থমতা চমি প্রংল আনিং হাং টিক সি কাচিং কিচে থানজিয়া ফান পোসে মিরবিন কারেং কাজ বাংকে থমতা বাংকে থমতা রং ইসিভেত ও করজাংল লংপার পানা পিরঠে আলং কপিনে এ সঞ্জং সি দো পুলো তাংতে লাকে মিরবিন কে মে পিক আরূপ আর জে কারেং কেলাং মে পিক আকাং নেকমন লাপেন কাজক আচুকি দিং পি পেন কাংহন মেমি আসার টি হেনল লাউ করজাং বাংকে ধম আতুম কে মে পিক আরূপ আর জে কাছে পেং হেনল লাংপার পানা খিল পুসি না হক হক তা চেথানজু লাকে লংনি লাংপার পানারি সোমার আতুম কাছে থান প্রে আর নিং আর লুয়ালামল কারেং কাং নেক জংসি কমানে কে ঠেক দুন লং আবাং লো পুলো তাংতে হালা সরি সোমার কাই ইসি এফানসি আনিং আচিং সামলো পুসি চেথানপ্রে মান্ডু আং তানকে সামপ্রিলে সোসিতা আরু আছে ক্লোয়া সামপ্রি আতুর কেসোতা ইসি কে প্রেক জেক দো লাবাংসো কাছে প্রেক বি আলামকে সাইচুতি কিয়া মুনির আতুমসি চিনি চজি লং নিরলাং পারপানকে ধে দুং আলাং হাম আফান কেপাকলার চেন লো মাচার হেলোউইন কাছে দন্থর আংলং আমুখাসি লং নিট আলং রয় পকিয়া দে লং লাপেন মাচার হেলোউইং খনবামন আংলং আলিং আপামকে দো ওয়াটার সাপ্লাই স্কিম আহেম হে হুইতা সামপ্রিয়া তুরকে রোপেন ক্লারবর ক্লারচেনল মাচারকে হেলোউইং নাকা আংলং আথাকে ইংহু নাথান বড় রো সাইদেসি কুপচেনল কিলির সেং আংলং আলং ইংহু নাথান বড় রো থেকলংসি কারেং পাও এ দুন চিত আনিং আফান কপিলো কাচিনি দুন দে পিন পেন আরেং আমি পাথুর প্রকল ইংহু নাথান আনালাং দিং সি কারেং নিংজেলো
1: মান্ডুয়ালং কে সাং রেং মেজির লো ওই নেং
0: রেং মেজির লো মান্ডু বারিম পেনাকলে কপি সিগে লাং মেসাক ছিলাং মা ওই
1: কালিটি নেং ইজিরা লুন তাই নিং ব্যাং লেদলু
4: কুমারা লুন লো ওই পুখিলা লুন মা মাতাংতি রুবিনা লুন লো
2: কাজগা বাং আর জুদুন লো
1: কুমার আলুন ও নেতি ওই চুটিং নি বুবলু হো ওই
0: আলুন কো পুলা টাংতে ইংকুং ইসিয়ান বাগ লুন থাই ওই
2: কারেং আমাহাং আনাত লাং দুন দিং সি মিরবিন বাং আলুন পালুন তৈল
1: মা

আলুন জি রাজুদ্দিন দিং সি আজির পি বাহিনী এতুম কে কারেং আনি কার্দি ঘুব আনাসি লাং পাংচিংল আলুন জির কুমা তংকিলু নে মিরবিন তুমতা পাকলো দাম থেক থে দেল আলুন জির আলাম থে আর্জুদুন লং সি আলাং তুম পাও করজাং দু না সেং বেতা ইং জার পাতে লাং পাংচেংল লং নির লাং পার পানা লাং হাম আপির বি বেথে বেথা আলং আন মিরবি না সেং বেতা ইং জার পাতে লাং পাংচেংল হেমারি তেরন পেন আলাং আসেন কাছে হাং আসেন।

0: chepachoy ke chengsi arni alam pusona porahut amina chi pudun thekthe pin pensi alang kamunthi ki sung ache the piwang phun lo
1: pipor lo oineng mirbin nang chi the pi le ke wang phun an set pi ke
2: aluni ning chepaklo dan thekthe de rapoti e oineng kare nang ta nang si ge jume teng pulote robina tumason si radio long lun lun dun thik ji apolo chini lo
1: oiti ase jume pik lema pini ta halang royeri ri dun ke kiwe bo mahut takilun wang ji pule wang wede walun ti oi kar jume so ta kali komara lun ra oi neng kare
2: sem sonalun lun se po sem sonin ti he
0: la son thak dun si karenga bang alama krong ke larjia phan puthot ningye thulo
2: la hui ke pedon nang ti oi marli ining wang le dama si lun derlu ni le re dio long le lun dun the krai ji ma oneng tonang lang rai thate haidi phuing thak su ong ho rek tong ki dukok lu ne pilu ni kalang ti ne ni phuda nang lang rai tha ho
0: mirbin ta ninge dun thulo mandu along kang samriya porahut bangke thom ta ingni korlo mirbin aphu rek ke pe ji si kareng ke klem roglo kajok ta kareng chubi prijok si rek pe pangcheng lo
1: nene nga chukeng duk soble kopia sabun pen sinang ki phuka chingthilo oine
0: ka joga bang arju thulo
2: kopia sabun pen sika chingthielang mane sampu pen se hura dak pen puching thipa proba pray chot lenlo ka chilana jia phanta ko nasia por ka chilo lang mati marli ada pen hani kang sam hupanta saike clemency dipurong supia kor ja to ma phan thek dun long luma ko an an la ne bank ke ka che mat mat rinti বিউটি পার্লর অলং দাম সি বাংকে আচুতা কাচিং সক দাম দাম তাহলে মা ওই মারলি হা নুতিনা দিদিং তা মোবাইল ফোন তা দোথেলা
1: ইতুম লং নে দা হিথি অলং তা বিউটি পার্লর ডুপো পুলে ওই নে লাকে দোলো পোলোতে কো আনসি কেমে পোলো নে দি মারলি
0: লাসনসি কাজক বাং আর জুলো
2: আই লাসন নে তা কানিং জে থাপ থাপ হে জ ইতুমা চুকেলা পুসিনাইং সক থাপ জি ভে ওই টাঙ্কা হো টাঙ্কা পিনাং জি টাঙ্কা কে কোনা লোকে লংজিকে ইতুম কে ইংল আনিম সপি মারবি না তাও না কাই পেন ইতুমা কাই কে পাচে চাপ দুন থেক থে ওই নে লাহই কা মুন্থি দাম থাপ কে আলিয়া বেলো হা লা সোয়ার নি থেক দুন লং রেপে হে সিলো নিলাং সোকাং থুয়া লং লে লামার জানা মোহর কে নে বাহুত হে ইতুমাং এ থম তালালে আর না মা বিয়া লং অ কাছে তোর দাম হুত হে মারলি
3: ওই দিনে বিয়া লামার জান লোরা
2: থেরা মানে কার বিয়া লামার জান পুতে থেক দুন লং লে মানে হারলঙা থাকা চার চুং লক ইনদারে সোমার আনাদলে কেলাং দিং আনিম সুপিয়া ছু হে
1: ও থেকদুন লংলু আরে সোমার কেবাং পেন আমার আনিম সুপিয়া চু ফে রয়মির শিয়াং অম ইংজুপ চপটি পু আনামুনিত কি অং আথেং নু তা আনিম সুপিয়াং অম ইংজুপ চপকে থেরাক রে আদু দিমারলি চিস নিথুগে কাথেরাক অং সিনিং ফুন আন্তা চিতং দুন দিগলো ওই
0: কারেং আফু অলং রেকাতি কে অং পিক থেকলং সি আলাং নিঙ্গে থুলো
1: ওইনে রেকাটি তালাপু আন আন লেকে অং পি কে আপি কে থে আফান লে পাথি লং লে লিপুতে কাংথি পেন কে পাবিরুন এলো রেকা পাথিয়া দোয়াই ইতুম দাক লং নে দাহিথিয়া লং তাত লং লো তাং হু নন কে জীবিত লং লং থাতে নেং
3: লাহুয়া দোয়াই জীবিত দুন থাবরা ইচু জি ফ্যাং নুনে দেব সিকে মি ওই মারলি হিথি হরমু পিনা কুপি সি নিংচে থেকে দোমা রেক কে এমে না পেনসি কে পাবির নাং পো
0: রেক আলামসি আর ডি কে অমু নাগাজক লামার জান আলামকে আর ডি জুম হেগল কেপা ওভি আলাম চেথান বমসি রেক চেপে রিন্তি বমল তমনকে জাববীর কেসাং রেং মেজির আমান দুয়ালংসি নিরেপ আনাতপেনকে আর ওয়ে কে ওয়ানজি আংরিং থেকলংসি মিরবেন নিংজেল
4: লামহান চা কাপড় হি আজাই মেং ডেঙলং প্যান ইংকুং হিনি মেক্রি বু বুপ্রব আলাংহান প্রফেসর রংবং তরং প্যানকে টক লাপেন কাপড় হিয়া বাংকে স্যামসন ইংটি নালিতুম আর জুইগলং টাংলং নন স্টুডিও করিয়া পর পরফাইনার কেবলা মিনিট প্লি কেবলা ভব ল্যাং জি ডক ডকলং নাসে দিল্লি প্যান কাপা চাটাক হিন্দি আলাম প্যান সামাচার সান্ডিয়া আর জুইগলং পং লাপেন পরফাই সিল কেবলতে দিল্লি প্যান কাপা চাটাক ইংলিশ আলাম প্যান নিউজ এট নাইন আর জুইগলং পং

লাগে আকাশবাণী ডিফু জামে কে পেছে তাক মনবম লাগে এফ এম বেনে লং পেন ফারুই সিরা তো বড় সির কে মেঘার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন দেনালি তুম কিন্তু অনে যায় মেঘটা অর্জুন ইকজি আদুন থু তিরি মাকাই আচাই মেঘাং ডেং লং পেন ধনেশ্বর ইং টি পেন লামজির কে থান আর্জু ইক সিনে আলামজির আঠে পি কে স্যামসন সিং ইং টি কার্বি খাই আমি থেংটম

Samson sing ti karbi khaya me theng tom. He is a wise man who does not grieve for the things which he has not, but rejoices for those which he has. Epictetus. Samson sing ti alang li thang thang a jiklu nikhab ner kep arni pharokri sirkra kep aneng kansi amhang theklu alang li amhang ke thek adim ke karbi anglong aru ke dut tika hills mate tika anglong phelo lape non ke west karbi anglong district aru si dolu Samson sing ti asar bura amen ke thengkur sing ti lape asar pi amen ke rut madhavi bes borua timung pi phelo আলনি সারবুরা ঠেঙ্কর সিং ইংটি আফ্রাংকে টিকা আলুম সি কেদু তাপেন হিন্দু ধরম সি কেরিম আবাং আভিথু বাংসুয়া ধরম পেন চে উসি সিকুর মতে খ্রিস্টান ধরম ডেংডুল আপেন গোলুঘাট মিশন কম্পৌ নলং সি আহেমাসর পেন পেন কেদু পাথর দামলু আলংলি ঠেঙ্কুর সিং ইংটি সিকুর মতে খ্রিস্টান ধরম ডেংদে আফ্রাংকে এনুদ লাহা মতে লেক লেসিফার লেকা আবেহা সিকে ক্লেম লাপেন সি আলংলি আপিসু আসু কাজি পাংরেং ই পুসি আংজির পিয়া কিবি সি মায়া ইং টিপি পেন কাছি কিমু পন্ডু আভিথু নগঁ ডিপুটি কমিশনার অফিস অলং ধুবাসি মতে ইন্টারপ্রেটার আসাই ক্লেম দুনসি কেরেং জিয়া ফানাবার সাই চুয়েন দুনলু থেঙ্কুর সিং ইং টি পেন রুদ মাধবী বেস বরুয়া তিমুং পি মতে কাজির তিমুং পি আসমার কাদ্দু কবে বাংথ্রক দু লা আলাং লেতুম বাংথ্রক আমেন কেলা পহেনলু জুনাকি সাইবালা ইং টি পি স্যামসন সিং ইং টি রোলেন সিং ইং টি লরেন্স সিং ইং টি প্রতাপ সিং ইং টি লাপেন মায়া ইং টি পি বাংসি আফ্রাংসিয়াচর মতে রুট মাধবী বেজবরুয়া তিমুং পি আরং চেবয়জু এফি আলাংলি পুথত ঠেঙ্কুর সিং ইং টি আচর চিরিথুলো লা আফি কাচি রিথু আচর আমেনকে কাচি টিসু পি পহেলো আলাংলি কে চোখলা আচর আপেন নন কে কার্বি আংলং আলু নীলি ব্লক আলংসি দোলো আলাংলি পেন কাচুবা থেরাপ আসমার আফাই বাহিনী দু আমেন হাই হুই কেলা পুহেনলো কার্মেল ফিলিপ ইংটি লাপেন ফ্লোরেন্স বাসাপি ইংটিপি আকেহাই স্যামসন সিং ইংটিকে গোলাঘাট মিশন স্কুল গোলাঘাট আলংসি প্রাইমারি স্কুল কেদুন চেং পুসি ইলিতুমচিনি আলাংলি গোলাঘাট মিশন স্কুল পেন্সি প্রাইমারি আং ডেং চেপা উন্ডুনলো লাপেন মেরিট স্কলারশিপ পেন্সি প্রাইমারি আং ডেংটা চেপা উন্ডুনলো আফিথু আলাংলি বেজবরুয়া হাই স্কুল গোলাঘাট পেন্সি ক্যাপ আং ডেং মতে মেট্রিকুলেশন তা মেসেন পেন চেপা উন্ডুনলো বাংসু ফি আলংলি স্যামসন সিং ইংটি আকেহায় বাং কটন কলেজ গুহাটী আলংসি মালমসু আপর আফান আমেন চেথাপ দুনসি আকাংতুই আংদেং আন আফান লু গচারলি জি আফান দুনলু বনসিতা টাংকা মহা কাদুরে লাপেন চেপাজগন এ আসন আসন হেম আকিসুং কেডো কক অজয় নেসি কটন কলেজ পেন বি এ আংদেং পাজু দুনলংলে দালো বনসিতা স্যামসন সিং ইংটি আবাং আনিং চেপা বিবেসি পুথত লু গচারলি দুনজি আফান পুরা তোয়ার কিমি চুরি দুনথুলো আপেন আরনাম আহিরজমে পেন আলংলি ইস্ট পাকিস্তান মতে নন বাংলাদেশ আলংকেদু মুরারি চান কলেজ সিলহেট আলংসি আর্টস আংডেং চালি দুনথুলু আফিথু ফারুকরি সেরকেপ্রা থংকেপ্রাকে থমানেং কানসি মেসেন পেন বি এ আংডেং তা চেপা উন দুনলু আফিথু আলংলি ওরেঙাবার সাই চুরি দুন পেন এডুকেশন ডিপার্টমেন্ট আলং সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর পু চেপালং দুনলু লাপেন ফারুকরি সেরকেপ্রা থংকেপ্রা ফ্রি আনেং কান পেনসি আলংলি সাই আংডেং কেক্লেম বাংচেং দুনলু স্যামসন সিং ইংটি ইনুট কার্বি আলাম কাছিং হনথেক আসংজাপু কার্বি আরংআং বং প্রাইমারি স্কুল কিম দেট আফি কার্বি আও সমারাতুম মেনা কার্বি আলাম পেন লোকচারলি জি আফান পুরা কার্বি আলাম পেন কার্বি টেক্সট বুক তা টকলো লাপেন বাংসু আসাই আলং আলংলি সারবুরা থেঙ্কুর সিং ইংটি লাপেন বাসাপি ইংটি কাঠার পিতা চেরাব দুনলু লা আলংলি তুম পেন কেটক কেপাক ক্লাং আকিতাব মতে আলু থুই আমখা কে লাপু হেলু কালাখা আকিতাব তমুপুরু বিটুসো লাপেন বুপিয়া কিতাব স্যামসন সিং টি ফারুকরি সিরকেপ্রা ফ্রি ক্যাপ আনেন কানসি নগ আলং এনুত ধরম পেট পেন কেদু লাপেন ক্যাপ্লাঙ্গলফি আহেমা উসপি লবঙ্গলতা বরুয়া পেনসি চেপাচর চেপা রুবলু লাবাংপি আলাংলিচর কে আসামিস আখাই আকাংতুই আংডেং কেদু ব্রাহ্মীণ আখাই পুসি আনং কাছে থাং লাপেন কাচিনিয়া বাংদু স্যামসন সিং টি আলংলি লাবাংসু লবঙ্গালতা বরুয়া পেন চেপাচর ডেডাফি নগ আলং আমাসি কেদুতা পাঠির ঠিবলু স্যামসন সিং টি পেন লবঙ্গালতা বরুয়া আসমার কাদু কবে বাংথ্রক দু লা আলং লু আমেন কেলা পহেনলু রানী ইং টি পি পবন সিং ইং টি ডক্টর তপন সিং ইং টি অজয় সিং ইং টি নকুল সিং ইং টি লাপেন বিউটি ইং টি পি কার্বি লৌরি মতে মিকি হিলস ডিস্ট্রিক্ট কিকিম জি পু কাহিমা নামাং কেপাক প্লেইং জি আফান পুরা আলংলি স্যামসন সিং ইতিয়া বাং হিস

এক্সেলেন্সি স্যার রবার্ট নেইল রিচ আসাম আগবর্ণর বাড়ি মাফান নিখাব এঙ্কর এনের ক্যাপ আনি ফ্রিয়া চিকলু ফারুক রিসা ফ্রি ক্যাপ আনিংকান মহেন্দ্র চুয়া আলং চেতং দুলু লাসংসি ইসি কার্বি আদেলিগেশন টিম সেংলো লাপেন আলাংলি স্যামসং সিং টিপেন পার্টিপি পন্সি আং লেতু মাফান জাপনিলো লাপেন মহেন্দ্র চুয়া পুয়া দিম আলং চেতং দুনসি পিনপুর আলু মতে মেমোরেন্ডাম তা গভর্নর সাহা পাফান পাজির দুলু কার্বি আজমতা মেনা লংরি কাংথিম দোনাংজি পু মাথাসি লাপেন কার্বি লংরি কেহাং কেপাসোজি আফানপুরা কার্বিয়া দরবার মতে মিকির জাতীয় মহাসভা আসাম তা ফরোক্রিস কেবরা ফ্লি কেবরা থ্রক আনিংকান থাং থাঙা জিকলু নিখাব ক্রে থ্রক আর্নি সেং নাংকলো লাপেন আকাহাই সার্সিংটন হাবাই আফান প্রেসিডেন্ট মতে মাইফু লাপেন আকাহাই স্যামসন সিং টি আফান সেক্রেটারি মতে চুনবাং আর পুতা পেগলো ফারুক রেসিগ্র ফ্রি ক্যাবরা থ্রক আনিংকান স্যামসন সিং টিয়াবাং সাব ইন্সপেক্টর স্কুল সাসাইব আর পুপেন চে উসি কার্বি আদরবার লং চেপা অগডুনলো লাপেন আলাংলি আমারসি বাংসু আসং আ কং চুনবাং আর পুতা ডেংডুনসি কার্বি আখায় আফারমান মিকির হিলস ডিস্ট্রিক্ট কি কিমজি আফানপুরা সাই কে ক্লেম কাচিপাদুক চেং কার্বি আসং জাপুলো লাসংসি কার্বি আদরবার আসং আলং কং চুনবাং আর পুকিদো উ নাহুদ সিতামে আলাংলি কার্বি আসু আতুমতা মেনা আলংরি লংপাত দোনাংজি পু মাথাসি মিকরি হিলস ডিস্ট্রিক্ট কেপামানজি আফানপুরা আমু চেদং ফ্রা পেন্সি কেক্লেম কেজা পঞ্জিন আসংজা পোলো হালাবাংসু আহুদ আসামা গভর্নর বারিম স্যার এন্ড্রু গোলে ক্লো পেন্টা ইংলং আসু মতে কার্বি আতুম কেদুক কিসুং কেফু দোয়ানতা কেরাপ থেকজি আফানপুরা আর কয়া চিকলু ফারুক রেসির ক্যাবরা ফ্লি ক্যাবরা কে থ মানিংকান দেনা রং আনতা হুমরি দামলু হালাবাংসু আহুদ আলাংলি লং আচর লেডি ক্লো তা দেনা রং আন ওয়াংসি নাংলাং দুলো লাপেন ইংলং আজো কেদু তিলু কেলমারা লাতুমা ফান প্রাপজিন পেন ইসি সালাজং কার্বি আলংরি ইকিমজি আসাই কেদেং সেরাক জিয়া ফান আনিংকে হাং আলাম চেপাকলাং দুনলু লাসংসি কাজিংথুর আসাই কেপাদেং জিয়া ফান পুরা সরকার আফান আকেহাই স্যামসন সিং টি পেনটা গভর্নর আকেহাই আংনু পাজুমে সেন পেন লামথে যাই দুনলু বাংসহুর কার্বি আসংজা সারপুয়াতুম লাকে আকেহাই স্যামসন সিং টি আমাত খরসিং তেরাং লাপেন রং রূপ আকেঠে কি দিং আতুম আংবং পেন লংসিং তিমুং বারোই তিমুং নারেপ রংপি করুণা বে দিক্রুম তিমুং লাংটুক রংপি চনকার টেরন চালু টিংলেং কেঠে রংপি আতুমতা গভর্নর আকেহাই আফান কার্বি আরন আতেং পেনসি আর্দমার চুনলু আপেন কিদুক কিসুং আলাম দোয়ানতা স্যামসন সিং টি আফান থানসি পুথত আরেং কেলক আলাম পেন গভর্নর সাহাব আফান থান বাজার মিদুনলু হালাবাংস আফাই কেবাং আহুসি স্যার এন্ড্রু গোলে ক্লো আফান স্যামসন সিং ইংকি লাপেন খরসিং তেরাং MLC আতুমতা পুথত ইসি পিনপুর আলু মাতে মেমোরান্ডাম টক্সি আসাম গভর্নর আফান পিপাজির দুনলো আপেন প্রাপজিন পেন কার্বি আতুম আফান ইসি কেথিরক্লং মিগিরহিল ডিস্ট্রিক্ট কেপাসেংজি আফান চুনিংরি পাদিক্রিম পেনসি চুনিংরি দুনলো পুথত থেরে আজিক্লু নিফাই ইসিয়ারনি ফারুক রেসিরকের ফ্লিকেপরা থ্রক্সিয়া নেংকান স্যামসন সিং ইন্টিপেন ইসি কার্বি ডেলিগেশন জাপনসি স্যার এন্ড্রু গোলে ক্লো হিজ এক্সেলেন্সি গভর্নর আসাম আফান হালাবাংস আহুদ নগাঁও ডিস্ট্রিক্ট আলু কেডু লঙ্কা আলং কেবাং আহুতা বুথত ইসি মেমোরান্ডাম পিপাজির দুনথুলু আপেন প্রাপজিন পেন মিকির হিলস ডিস্ট্রিক্ট কেবাসেং সেরাক জি আফান পুরা চুনিগিরি দুনথুলে থরলো বাংসু অফি স্যামসন সিং ডি পেন কেপেজাপন ইসি কাংটাংরা কার্বি ডেলিগেশন আবুতুং আতুম লাকে আকেহাই খরসিং তেরাং থেঙ্কুর সিং ইটি লাপেন আমেনা স্যামসন সিং ইংটি পেন পেন যা পঞ্চে নিউ দিল্লি আন্দামলো লাপেন পুথত প্রাপজিন পেন মিকিহির ডিস্ট্রিক্ট কেসেংজি আফান পুরা ইসি মেমোরান্ডাম মতে পিনপুর আলু টক পামে ইসি মান কেদু আকেহাই ইন্ডিয়া ডেট প্রাইম মিনিস্টার বারিম পণ্ডিত জওয়াহরলাল নেহরু আফানতা পিপাজির দামলো লাপেন ফারুক রেসির কেবরা ফ্লিকেবরা থ্রক্সি আনেংকানাংবং মিগির হিলস ডিস্ট্রিক্টা কেসেং কেপাচুঞ্জি আফানসি চুনিরিতে কাংলো লাসংসি নিফাই ক্লিনার ক্যাব আর্নি আরু আচিক্লো ফারুক রেসির কেবরা ফ্লিকেবরা থ্রক্সি আনেংকান দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবেল এরিয়াস আসাম এক্সক্লুডেড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুডেড এরিয়া আফান এসি সাব কমিটি সেং পনলো লাবাংসুয়া সাব কমিটি আমাইফুকে আকেহাই শ্রীযুত গোপীনাথ বরদলৈ আফানসি পেগলো লাপেন মেম্বর আতুম আমেনকে আকেহাই রেভারেন জে জে নিকলস রয় শ্রী রূপনাথ ব্রহ্ম লাপেন আলিবা ইম টি পহেলু লাবাংসু আহুদ কার্বি আখাই পেন কেপন আমেম্বার তা বাহিনী দু লা আলাংলেতু আমেনকে আকেহাই খরসিং তেরাং লাপেন স্যামসন সিং টি পহেলু বাংসু আসাব কমিটি আসেক্রেটারি কে আকেহাই আর কে

রামধানি ভ্যালো ভারত স্বাধীন লংতে তাফি লাবাং সোহুত আসাম চিফ মিনিষ্টার শ্রীযুত গোপীনাথ বরদলৈ আলাং লিতা আসাম আলং রিয়ারু ইসি ইউনাইটেড মিকির এনসি হিলস ডিস্ট্রিক্ট আমাহাং কেপা থেকজিয়া ফান মাথা পাংচেংলু লাসি ফারুক ক্রিস ক্রিকেটার ফ্রিকেবানের কেট মানিকান আলাংলি পেন বাংসু আসাই আং ডেং কেপাচুন পামেজি আফান পুরা ইসি বাউন্ডারি ডিটারমিনেশন কমিটি সেংলু লাপেন আকেহাই শ্রী মতিরাম বরা রেভিনিউ মিনিষ্টার আসাম আফানসি বাংসু আ কমিটি আর চেয়ারম্যান মাতে আমাইফু পেগলো বাংসু আ বাউন্ডারি ডিটারমিনেশন কমিটি আলং আকেহাই স্যামসন সিং টি লাপেন খরসিং তেরাং এমএলসি আতু আফান তা কো অপডেট মেম্বার আসানসি পনলো পেন বাংসু আসাই মেসেন পেন কেপাচুন থেকজি আফান পুরা স্যামসন সিং টি লাপেন খরসিং তেরাং আতুমতা আকেহাই সার সিং তেরন হাবাই লাপেন সং বি আতুম আফান আরি আসাংহু আসনসি চেপনলো লাপেন কেদো আন আলামদা চিংবাই চিংসাই লিনসি পাচুন পনলো লাবাংস বাউন্ডারি ডিটারমিনেশন কমিটি আ মিটিং কেদো চেং কে হালাস হুদ আসাম আলং সুপি শিলং আলং সি ইংলো লাপেন আদুনথুকে নগো লোকাল বোর্ড অফিস নগো আসাই হেম আলং সি ইনি থুলো বাংসু আদুনথু আমাই আলংকে আকেহাই মতিরাম বরা সি মাই চাপাহেম ফুপনলো বাংসু আমাই আলং আকেহাই স্যামসন সিং টি খরসিং টারাং এম এল সি আতুম কার্বি আদরবার হিন পেন চেতক দুনলো আপেন চিঙ্কিচে থান দুনলো হালাপু হাফলং পেন আনা থুতা মিস্টার সি এস বুথ এস ডি ও হাফলং লাপেন আকেহাই ডেভিড লং ইংহি আতুমতা হাফলং পেন বাংসি মাই আলং চেতক দুনলো লাপেন মেকির হিলস ডিস্ট্রিক্ট কেসেংজি আলাম লাপেন বাংসু আবান্দুরি আলাম চিংবাই চিংসাই দুঞ্জি আফান চেতক দুনলো সীতা লামথি চেদন সার ঠেকঠেদেদ আজৈন ইসি কাচিংবাই তা লানসি ইংটন কলো বাংসু আফি জংজু পেন কেফা গোলাঘাট আলং কেদু আকেহাই ঠেঙ্কুর সিং কি আহেম আলং টং সেকট বাউন্ডারি আলম থিকাচিংবাই আমেই পাদুপন্থুলো লাপেন বাংসু আমে আলং আকাহাই ঠেঙ্কুর সিং টি সং বি স্যামসন সিং টি আতুমতা চেতং দুলো বাংসু আমে আলং প্রাবজিন পেন মিকি হিলস ডিস্ট্রিক্ট আমহাং কেপা ঠেক সেরাক জি আফান পুরা সরকার আফান আনজসে কে হাং কেপা সুথুজি আফান চেতন সার পেন সায়াং ডেং কেক্লেম বাংসেং পন্থুলো লাসংসি সুরি সুরি কার্বি সরামু কাহিমান আমাং কেপাপ্লেক জি আফান পুরা বাংসু আমাই আলং লামথে চেদন সার পেন ইসি সদাক আলামথে ডেংপনলো বনসেতা আফিথু বান্দ্রি রিটারমিশন কমিটি পেন কেফার টেংসি নিখাপ ক্রিথরক্সি আর্নি ফাইকুনি আচিক্লু নিঙ্কান ফারুক রেসিকার ফকাবরা এশিয়া নিঙ্কান সি ইউনাইটেড মিকির এন্ড এনসিহুল ডিস্ট্রিক্টা আমহাং পাঠেকলো বনসেতা ইসি নিংদুক মেমে আলামকে লাপুহেলো আলংলি স্যামসন সিং টিকে মিকিরহিলস ডিস্ট্রিক্ট কেলং আর্নি কে লাদাখ পীরথে আলং আমাসি আবেদালু আলংলি আর্দা জুম হেক আহুৎসি বাংসু আপীরথে পেন চে ও সি সিনিং আংসং চিলু জুইলু লাসি আংসং আজিকলু লংসু আসনসি কার্বি আরার আফান সিনিং আংসং পেনসি আতু লাদাখ নাং পি দুন থেক চলো আথেমা আলংলি স্যামসন সিং ইং টি আবং ফারুক ক্রিকেটার ফ্রিকের বানের ক্যাব আনেকান নিফাই এঙ্কর এনের ক্যাবারনি থাং থাং আচিকলু আজুজিলু আপরসি আজু দাম নাং জুইলু লাকে কার্বি আখাই আফান ইসি নিং কিদুক নাই আর নিলো লাকে ইসি মাংলাংনু কাহিমান আসনসি মান্দালো কার্বি আখাই আফান লাকে ইসি কানহকেথে নাই আর নি পোলে পুদেল সীতা মেলো লাপেন কার্বি আফুর কিমু আফার আলং লাকে ইসি নিংদুক মেমে নাই আলো আফার লো পুলে পুদেল সীতা মেলো বনটা ইলিতুম চিনি নাংজি স্যামসন সিং টিহানলো কার্বি আংলং আমেথেং টম আলাংলি হ্যালো কার্বি খেয়া মিলুর আলংলিগে কাংটিং আজু ইসি দয় এট পেন কেদু আজু আমিলু রাসনলু আলংলিগে কার্বি খে আময় আর বুংলু আলংলি হেনলু আজু কাংটিং আুত্তা কাঠে আং আমি আতুর কি পিয়াবাং আলংলি ইনুত ইপি কার্বি আলাম কাছিং হন ঠেকনাই আসংজা পোলু লাসি আলংলিকে কার্বি টকবাং আসামফ্রি আসংসি কাইকে তা দোয়ারপো কার্বি লংরি পাংটাং নাংজি পোলোতে কার্বি আলাম পাচা নাংজি পোলোতে এদুম নিসুরি তা টেকনি নাংনে স্যামসন সিং তিয়াফান আথেমা আলংলি সি আর্নি সি নিমে আর্নি কায় টেকাংলু কার্বি খায়া মিলুর কাইকেতা পামেদ লং লংনে লা কার্বি খায়া মেথেং টম স্যামসন সিং টি হেনলু আহক পেট পেন কেদু কার্বি খে আমেথেং টম লাসি বাংনন সোকার্বি দোয়ান ইতুম কিমু লোনাং স্যামসন সিং টিয়াফান লা আলংলি কাহিমান আমাং আলাম এলে তুম পিনি ওবে কিমি দোয়ান চেরাপ ছিরি পেন চেপাং টাংরা নন আলংলি কাহিমান আমাং পাপলেং লোনা লাসি এন মরো লিন বেক পু এনু থেগ্রেসেট আতক বাং কানিংজি আতেংকে লাপু হ্যালো ওয়ান ক্যান নেভার পে ইন গ্রেটিচিউড ওয়ান ক্যান অনলি পে ইন কাইন্ড সামওয়ের এলস ইন লাইফ ইনুত আমনি রফান কাছরু পেন চটকে প্রেং জিতুন এ নিং আলু পেন কে ক্লেম কে মিসি কাংহন প্রেং লি জিতুন জি কার্ডং

লাপনাপর নালিতো তিরুই মাকায় আজাই মেগাং ডেঙ্গলং প্যান ধনেশ্বরিং টিপেন লামজুরগেথান আর জিগলং টাংলো লাকে আকাশবাণী টিফু আদুন্থু কার্বি লামার জানালুন আজাই মেগাং ডেঙ্গলং প্যান আসনসন কার্বি লামার জানালুন আর জিগ সিনা আপ্রাংসি একায়ামংবে লামার জানালং প্যান জিতেন তেরাং লাপেন অল্পনা ক্রোপিয়দুং প্যান কিলুনালুন আর জিগ সিনা আলুন আলাম থে আপর আপর প্যান লাবাংস হলুন আপান কিপু দাম লাগে মনে দাতুম আনিং কাছে হ্যাং আতুম কেক কাইকে তা চেথেক লংবের তে লাপেন চেতং বের তে পুষি কামাথা

lapana por nali tum ekai mongwe lamar janalong pen jiten terang lapen olpona kropie tum pen kilunalon arjik long tanglo adun tu lamchak lamar janalong pen khonsi im terang lapen mirmili rong pipie tum pen kilunalon arjik sinang alon alam the rana akang hon labang solun aphan ki pudam ke lapoyan lo arnam jongsi nangdon pulote নহক পেন তামে চেতং বেগজি লাপেন কাচেতং জংসে আলেখা তো পোলোতে চেতং বেগজি